ছোটবেলা থেকে যখনই বাসে উঠেছি বেশ কিছু নজর কাড়া বার্তা চোখে এসেছে, অর্থাৎ বাসের গায়ে কালি দিয়ে লেখা থাকতো। তার মধ্যে অন্যতম একটি হলো, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই বিষয়টা নিয়েই আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই যে এই ব্যাপারটা, এই যে উপদেশটা, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা নিয়ে কিন্তু অনেক কিছু, অনেক ঘটনা, অনেক গল্প আছে জানেন, যেগুলো কিনা আমার মনের মধ্যে একদম জমে আছে। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু গপ্প আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: লাগে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

চলেছি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে, কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। ধরুন আপনি বাসে উঠেই এই ব্যাপারটা দেখলেন এবং দেখে কি ভাবলেন, সবার আগে নিজের মনটা চলে গেল পকেটে, মোবাইল কিংবা পার্স এগুলো সমস্ত ঠিক জায়গায় আছে তো, কিন্তু শুধুমাত্র এই যে লেখাটা দিয়েই কিন্তু বাসের কর্মচারীগণ নিজের দায়িত্ব কমপ্লিট করে ফেলেন না, তার বাইরে আরও কিছু কাজ তারা করে থাকেন যেগুলো কিনা আমরা অনেকেই জানি না। মানে অ্যাকচুয়ালি একজন কন্ডাক্টরের সঙ্গে আমার বেশ দোস্তি ছিল আর কি, ছিল বলছি কেন এখনও আছে, তো তিনি একবার একটা কথা আমাকে বলেছিলেন যে যখন দেখবে আমরা চেঁচিয়ে চেঁচিয়ে বলছি ভেতরে যান ভেতরে যান ভেতরে যান, তার মানে সামনের দিকে কোনো একজন পিক পকেটার আছে যাকে আমরা চিনি কিন্তু তোমরা চেনো না। কাজে এরপর থেকে যখনই ওরকম কোনো কন্ডাক্টর বলতে থাকেন যে পেছনে যান পেছনে যান পেছনে যান, তখন কিন্তু আমি দেনেন্দার পেছনে চলে যাই। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডা আসরে আড্ডাটা জারি আছে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এই প্রবাদটি নিয়ে। তো সেই প্রবাদকে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এই ব্যাপারটার সঙ্গে কিন্তু শুধুমাত্র পার্স কিংবা মোবাইল ফোন নয়, আরও একটি বিষয় খুব বেশি করে জড়িত, সেটি হলো বই। আগে হ্যাঁ হ্যাঁ বই। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এই প্রাচীন অরণ্য প্রবাদটিকে নিয়ে, অর্থাৎ নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো যে কথা বলছিলাম যে এই ঘটনার সঙ্গে বা এই প্রবাদটির সঙ্গে কিন্তু বই খুব বেশি করে জড়িত, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি এই বই এরকম একটি জিনিস যেটা আপনি যদি কাউকে ধার দেন তাহলে তার থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, বলতে গেলে নেক্সট টু ইম্পসিবল আর কি। মানে আপনি কাউকে বই ধার দিলেন আর তিনিও বইটা পড়ার পর আপনাকে ফেরত দিয়ে দিলেন, এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি সিরিয়াসলি সৌভাগ্যবান, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বইটা আর ফেরত আসে না। ওই জন্য এই যে প্রবাদটি নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, এটা কিন্তু সব থেকে বেশি যায় বইয়ের সঙ্গে। তোরেও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছেটা ডানার আড্ডার, আসলে আড্ডাটা জারি আছে এই প্রবাদটিকে নিয়েই, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপান্তে এই বিষয় নিয়েই আড্ডাটা জারি থাকবে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের? আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10

0: আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আর একটি বিষয় এই ব্যাপারটার সঙ্গে জড়িত, সেটি হলো প্রেমের ময়দান। রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে একটি প্রাচীন প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে খেটে যায় প্রেমের ময়দানে। ব্যাপারটা হলো এক্ষেত্রে মাল বলাটা কতদূর সমীচীন সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু যেহেতু প্রবাদটা আছে ওই জন্য মিলিয়ে মিলিয়ে বলতে হচ্ছে আর কি। গল্পটা হলো যে আপনার পার্টনার আপনারই দায়িত্ব, বুঝলেন, তাকে ঠিকঠাক রাখার, তাকে খুশিতে রাখার, তার মনটা আনন্দে ভরে দেওয়ার, ব্যাস আর কি। তারপর দেখবেন আপনার পার্টনারও আপনাকে খুশিতে ভরিয়ে দেবে। কাজে এক্ষেত্রে নিজের মালটা না হয় নাই বা বললাম, নিজের সব থেকে প্রিয় মানুষটিকে নিজের মতো করে আগলে রাখুন। তো রেডিও বাংলানেট ডট কমে আমাদের আড্ডাটা জারি আছে একটি অদ্ভুত প্রবাদকে নিয়ে, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো সেই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

নিজের মান নিজের দায়িত্বে রাখুন। আর এর সঙ্গে খুব বেশি করে একটি অত্যন্ত পবিত্র বইয়ের সম্পর্ক রয়েছে। এমনিতেও নিজের মাল নিজের দায়িত্বে রাখুন এর সঙ্গে বই ব্যাপারটি খুব বেশি করে জড়িত, যেটা একটু আগে আপনাকে বলছিলাম। কিন্তু তার মধ্যে একটি স্পেশাল বই আছে যেটা কিনা প্রচণ্ড পবিত্র একটি ধর্মগ্রন্থ, সেটি হলো বাইবেল। কেন বলছি, তার কারণ হলো একটি রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে সারা পৃথিবীতে যত বেশি বই মিসপ্লেসড কিংবা চুরি হয় তার মধ্যে কিন্তু শীর্ষে রয়েছে এই বাইবেল। কাজেই আপনার বাড়িতে যদি বাইবেল থাকে তাহলে নিজের বাইবেল নিজের দায়িত্বে রাখুন, কি বুঝলেন? রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এই অদ্ভুত প্রাচীন প্রবাদটিকে নিয়েই আমাদের আড্ডাটা জারি ছিল, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন। তো এই নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে। আইডি অর্থাৎ ইচ্ছে ডানার id@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

রেডিও বাংলা নিয়ে ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। আমার সঙ্গে রয়েছে বেশ কিছু গল্প, বেশ কিছু নস্টালজিয়া আর বেশ কিছু আড্ডা দেওয়ার টপিক, আর পাশাপাশি রয়েছে ভালো ভালো গান। সেই গানগুলো শুনতে শুনতে অবশ্যই আমরা হারিয়ে যাব। মন ভালো করার গান শুনতে কে না ভালোবাসে, কি বলেন? তাই আড্ডায় থাকতেই হবে আপনাকে, আর শুনতে হবে রেডিও বাংলা নেই ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

বাংলায় কথা বলছি, বাংলার কথা বলছি এবং বাঙালিদের কথা বলছি। মনে প্রাণে বাঙালি যখন খেতে ভালোবাসে সেরকম পড়তেও ভালোবাসে, বাঙালি কী পড়তে ভালোবাসে তার প্রত্যেকটা যত বড়ই লিস্ট হোক না কেন, প্রত্যেকটা লিস্টের ফার্স্টে থাকবে শাড়ি এবং পাঞ্জাবি বা ধুতি। এই যে শাড়ি, বাংলার সাথে শাড়ির বা বাঙালির সাথে শাড়ির কিন্তু কী যে রকমভাবে মিল আছে বা একে অপরের পরিপূরক বলা যেতে পারে, সেটা আমার মনে হয় না ভাষায় প্রকাশ করার দরকার এবং আজকে নতুন করে আড্ডা দেওয়ার দরকার আছে এই ব্যাপারে। কিন্তু অনেক কিছুই বলার আছে আজকের আড্ডায়, সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

বন্ধুর বিয়ে হোক বা জন্মদিনের পার্টি বা নিজের জন্মদিন বা কখনো কোনো মন ভাঙার গল্পের একটা ছোট্টখাটো উদযাপন, মন ভালো হয়ে যাওয়া, এবং সেইখানেও কিন্তু আমরা শাড়িটাকেই বেছে নিই। কেন বেছে নিই বলুন তো এই শাড়িটাকে? আর বাঙালির সাথে শাড়ির একটা আলাদাই মোহময়ী রূপ আছে। কোনো একটা বাঙালি মেয়ে হালকা চোখে কাজল দিয়ে যদি শাড়ি পরে নেয়, তাহলে কোনো ছেলে সেখানে চোখ আটকাবে না, সেটা আপনি বাজি রেখে বলতে পারেন। কি বলেন? আসলে যেসব অবাঙালি ছেলেরা বাঙালি মেয়ের প্রেমে পড়েছে এবং জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তারা আমার মনে হয় বেশি ভালো করে বলতে পারবেন। অ্যাকচুয়ালি বাঙালি শাড়ি পরার যে রীতিটা, অর্থাৎ এখন যে মডার্ন স্টাইলে আমরা শাড়ি পরি, সেই রীতিটা কিন্তু ঠাকুরবাড়ির থেকেই প্রচলিত এসেছে, এবং ঠাকুরবাড়ির মহিলারা প্রথমবার ওইভাবে শাড়ি পরতেন। আর সেই শাড়ির যে পরার ধরনটা, সেটাকে অনুকরণ করে বা সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকের কিন্তু মডার্ন ভাবে আমরা শাড়ি পরছি। তার সেখানেও বাঙালির সাথে একটা শাড়ি পরার যোগ রয়েছে, এছাড়াও বাঙালির সাথে শাড়ির অনেক যোগ রয়েছে বলছি আপনাকে। তার জন্য আড্ডায় থাকতে হবে আপনাকে।

0: সনাতন ধর্মে বলা হয় যে কোনো সেলাই আলা কাপড় বা হচ্ছে কোনো জোড়া লাগা কাপড় নাকি শুদ্ধ নয়, অপবিত্র। পবিত্র বলতে একটা একথানে যে কাপড় তৈরি হয়, অর্থাৎ ধুতি বা শাড়ি, আর সেখান থেকেই শাড়ির প্রচলন। এবং যেহেতু আমাদের শাড়ি পরার ধরনে আমাদের পেটটা উন্মুক্ত থাকে, মহিলাদের পেটটা দেখা যায়, সেটার একটা কারণ কিন্তু সিন্ধু সভ্যতার থেকে এসেছে এটা বলে মনে করেন অনেকেই, যে তারা নাকি সিন্ধু সভ্যতার সময় বা সিন্ধু সভ্যতা যখন শুরু হয়েছে সেই সময় নারীরা কিন্তু শাড়ি পরার সময় যেইটুকু অংশ উন্মুক্ত থাকে বা পেটটুকুনি দেখা যায়, সেই অংশটা তারা দেখিয়েই কাপড় পরতেন বা পোশাক পরতেন, এবং সেখান থেকে হয়তো শাড়ি পরার রীতিটা এসেছে। সেটা গেল শাড়ি পরার রীতি, কিন্তু বাংলার সাথে বা বাঙালির সাথে কী করে শাড়ি পরার রীতি? আচ্ছা বলুন তো, শুধুমাত্র বাংলায় দাঁড়িয়ে থাকলে আপনি কত ধরনের শাড়ির ভাগ পাবেন বা সম্ভার পাবেন? একদিকে পাবেন তাঁত, অন্যদিকে পাবেন রেশম সিল্ক, অন্যদিকে আসামে গেলে আসাম সিল্ক, আবার একটুখানি নিচে আসলে আপনি পাবেন হচ্ছে বিষ্ণুপুরি তাঁত, বিষ্ণুপুরি সিল্ক, আর আরও অনেক রকম ভ্যারাইটি। এখন তো হ্যান্ডলুমও চলে এসেছে, তাহলে বাংলার সাথে শাড়ির যোগ হবে না তো কার যোগ হবে?
1: কবি হবে

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানি ডট কমে আজকে বাংলা, বাঙালি এবং শাড়ির কথা বলছি। বাঙালিদের হাত ধরেই কিন্তু শাড়ির এই যে রীতিটা সেটা এসেছে, এবং তার সাথে সাথে আমরা যদি মহাভারতের কাব্যের যে নারী চরিত্রটা বর্ণনা করা হয়েছে সেখানেও কিন্তু শাড়ি পরার একটা চল বা শাড়ি পরার যে কথা সেটা কিন্তু আমরা পেয়েছি। এবং তার পাশাপাশি এই যে ঠাকুর বাড়ির কথা বললাম, শাড়ির সাথে ব্লাউজ যতটা মানানসই সেই জিনিসটা কিন্তু ঠাকুর বাড়ির মহিলারাই আগে পরেছে। সেই সময় যেহেতু ব্রিটিশ শাসিত হতো এবং ব্রিটিশরা পরতেন ব্লাউজ, তাকে অনুপ্রেরণা করে বা তাকে অনুপ্রাণিত করে সেই জিনিসটা হয়েছে হচ্ছে শাড়ি পরার ধরন, এবং পাশাপাশি সেই জায়গা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি এখন মডার্নাইজ যে শাড়ি পরার যে ধরন সেটা আমরা নিয়েছি, বা পেটিকোট বা ব্লাউজ যাই বলি না কেন, সেই সব কিছুই কিন্তু আমরা অ্যাডপ্ট করেছি। তাহলে বাংলার সাথে এবং বাঙালির সাথে শাড়ির কিন্তু একটা ওতপ্রোত যোগ আছে, একটা অন্তরের যোগ আছে, এবং বাঙালি শাড়ি ছাড়া আর কিছু ভাবতে পারে বলে আমার মনে হয় না। যতই কিছু ড্রেস আসুক না কেন, সব সময়ের জন্য পার্সেন্টেজ কিন্তু বেশি শাড়ির জন্য। রেডিও বাংলা নেটকে এই যে আড্ডাটা সেটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobanglanet.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা থাকে, আর সেই সমস্যাকে মাথায় নিয়েই কিন্তু আমাদের আগামী পথ চলতে হয়। আর এই সমস্যাকে যদি ঠিকমতো আমরা মেনটেন করতে পারি বা আমরা ঠিকমতো এটাকে সঠিক পথে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা খুব ভালো থাকবো, নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তাই আমাদের প্রত্যেকের জীবনে যেমন সমস্যা থাকে ঠিক সেরকম তার সমাধানও থাকে। আমরা অনেকেই কারোর সঙ্গে কোনো রকম কোনো মনোমালিন্য তৈরি হলে কথা বন্ধ করে দিই, এবং সেই কথা বন্ধ হয়ে থাকার নেপথ্যে অনেকগুলো ঘটনা থাকে। হয়তো দীর্ঘদিন বিপরীত যার কে কথা বন্ধ করে দিয়েছেন তার থেকে কোনো রকম আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না, বা তার থেকে কোনো রকম ভালো ব্যবহারও পাচ্ছেন না, সেক্ষেত্রে হতে পারে। কিংবা আরেকটা দিকে হয়তো আপনি যা ভাবছেন সে যা ভাবছে তার দুটোই কোনোভাবে মিলছে না, তাই কোথাও না কোথাও এই সমস্যা তৈরি হচ্ছে এবং তার ফলেই দূরত্বটা ক্রমশ বাড়তে থাকছে। আর এই দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এক একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। আর এই যে আমরা প্রত্যেকে কম কথা বলি, বা কেউ এখন যে একটা অদ্ভুত সময় যাচ্ছে যে মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে, কথা বলছে কোথায় না মোবাইলে, এত বেশি করে মোবাইলের প্রতি আসক্তিটা বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে, আর যেটাই কিন্তু সবথেকে ভয়াবহ কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সময়। তা আমাদের আজকের এই আড্ডার বিষয় কথা বলতে হবে। আর তাই কথা বলার ক্ষেত্রে কীভাবে এগোলে, কতটা এগোলে আমাদের সঠিক পথ, জাস্ট কয়েকটা পথ আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। এবং অবশ্যই এই ব্যাপারটা বিভিন্ন যারা সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে পড়াশোনা করছেন সাইকোলজিস্ট, তাদের থেকেই নিয়ে একটা সুন্দর স্বচ্ছ ব্যাপার, সেটা আপনাদেরকে শেয়ার করব। তাই এখন আমাদের সময় হয়ে গেছে কয়েকটা গান শুনে নেবার। আমরা শুনবো, তারপর ফিরে এসে আমাদের আড্ডা চলবে, কথা বলতে হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: গেলাম ব্যাক ব্যাক, আজকের স্পেশাল একটা কথা বলতে হবে। আর এই কথা বলতে হবে, তাহলে কি বোঝা যাচ্ছে কথা না বলাটাও একটা মানসিক সমস্যা? আসলে সব থেকে বড় কথা হলো, মানসিক সমস্যা তৈরি হওয়ার পিছনে মাত্রাতিরিক্ত উদ্বেগও কিন্তু দায়ী থাকতে পারে। এমন উদ্বেগের পিছনে আমরা দায়ী থাকতে পারে একটি বা একটা না একাধিক ঘটনা। মোট কথা, মানসিক অসুখ হলো পরিবেশের উদ্বেগ সৃষ্টিকারী এক বা একাধিক ঘটনা, জিন এবং জৈব রাসায়নিক বিষয়। আর এই কারণেই একজন ব্যক্তির মানসিক সমস্যার উদ্রেক ঘটাতে পারে এমন বিষয়গুলিকে আগে থেকে চিহ্নিত করা দরকার। একই সঙ্গে এই বিষয়টিও খেয়াল রাখা দরকার, ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে মানসিক সমস্যাকে আলাদা দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। তাই মানসিক অসুখের কারণগুলোকে আলাদা করে চিহ্নিত করা প্রয়োজন। প্রথমে ভাবতে হবে যে কী থেকে সমস্যাটা তৈরি হচ্ছে, এবং এই অ্যাংজাইটি ব্যাপারটা বা এই যে অদ্ভুতভাবে একটা রিয়্যাক্ট করা বা মেনে না নেওয়ার ব্যাপারটা, কোন সমস্যা থেকে হচ্ছে, কোন জায়গায় এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে প্রথম দরকার। তাহলেই কিন্তু এই সমস্যাটাকে খুব সহজেই অতিক্রম করা যাবে। আর এর জন্য অবশ্যই দরকার কথা বলা, যে কথাগুলো মানুষের সঙ্গে বলে তারাও একটা কোনো ঠিকঠাক সুচিন্তিত মতামত দিতে পারে, এই ভাবনাটাও কিন্তু থাকা উচিত। সঙ্গে থাকুন, আবার ফিরবো, কোথাও যাবেন না, আজকের ইয়ারে জারি থাকবে কথা বলতে হবে নিয়ে। এখন গান
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরলাম কথা বলতে হবে আড্ডা নিয়ে। আজকে গান মুসাফিরে আমি সুবীর, তো একটু অন্যরকম আড্ডা চলছে। এবং সত্যি এই সময় দাঁড়িয়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এখন বেশি চিন্তিত বিভিন্ন কাজে, এবং প্রতি মুহূর্তে মানুষের এখন উদ্বেগ বেড়ে গেছে। আর তাই প্রথম কাজ এই উদ্বেগটাকে কন্ট্রোলে রাখা। তো যে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিং করালে জীবনে নানা প্রতিকূল মানসিক সমস্যা বা অবস্থা থেকে আপনি একজন ব্যক্তি খুব সহজেই মুক্তি পেতে পারেন। ধরুন একজন ব্যক্তির আপনজনের মৃত্যু, বিবাহ বিচ্ছেদ কিংবা অন্যের অত্যাচারের শিকার হওয়া, চাকরি চলে যাওয়া, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হওয়ার পর মানসিক চাপ কীভাবে সামলে ফের ঘুরে দাঁড়াবেন তা উপলব্ধি করা যায়। কাউন্সিলিং একজন ব্যক্তিকে তার সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি পূর্বাভাস দিতে, উদ্দেশ্য নির্ধারণে নিজের চিন্তাধারা সংগঠিত করতে, পরিস্থিতির মূল্যায়ন করতে সাহায্য করে। কাউন্সিলিং এই কথাটা শুনে অনেকে কিন্তু ঘাবড়ে যেতে পারেন। তাহলে কি কাউন্সিলিং কি সারা জীবন করে যেতে হবে? একজন ব্যক্তিকে নিজেকে সহায়তা করতে শেখানোর প্রক্রিয়া হচ্ছে কাউন্সিলিং। আর কাউন্সিলিংয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে কতখানি সম্ভাবনাময় তা নিজেই নির্ণয় করতে সক্ষম হন, আর তিনি নিজের লক্ষ্য স্থির করতে পারেন সেই লক্ষ্য পূরণের পরিকল্পনা। একজন মানুষের জীবনে নানা পর্যায় থাকে, শৈশব, বয়সন্ধি, প্রাপ্তবয়স্ক এবং মৃদ্ধাবস্থা। তো বিভিন্ন পর্যায়ে মানুষের মানসিক চাহিদা ও লক্ষ্য ভিন্ন হয়, তাই কাউন্সিলিং সমগ্র জীবনের নানা পর্যায়ে কখনো না কখনো সম্ভব হতেই পারে। তবে কোনো অসুখ বা মানসিক অবস্থার জন্য থেরাপি কোনো কোনো ক্ষেত্রে লম্বা সময় ধরে চললেও একটা সময় তা শেষ হয়, যদি ক্লিনিশিয়ান এবং চিকিৎসাপ্রাপ্ত ব্যক্তি যৌথভাবে বুঝতে পারেন জীবনকে সঠিক পরিচালনা করার পর্যন্ত আত্মবিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে। তবে ওই ব্যক্তি চাইলে যে কোনো পর্যায়ে ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে এবং অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের সমস্যাতেও ক্লিনিশিয়ানের সাহায্য নিতে পারেন। আমরা ফিরবো আবার আজকে তাটায়, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এবং আজকের এই ব্যাপারটা যে আড্ডাটা জমে উঠেছে বা চলছে, সেটা সম্পূর্ণ বিশিষ্ট কিছু সাইকিয়াট্রিস্ট তাদের কিছু প্রতিবেদন থেকে আপনাদেরকে শেয়ার করছে। এবং অবশ্যই এই যে ব্যাপারটা, এটা ঈশানী রায় চ্যাটার্জি বহুদিন আগে একটা প্রতিবেদনে লিখেছিলেন, এবং এই তিনিও এই ব্যাপারটা বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সঙ্গে এরকম ব্যাপারটা করে, তবে সেই ব্যাপারটাই আপনাদের আমি শেয়ার করছি আজকের এই স্পেশাল আড্ডা। এবং যেটা এই মুহূর্তে খুব দরকার, মানুষের ঘরে ঘরে এখন উদ্বেগ, আর সেই উদ্বেগকে কীভাবে ঠিক পরিস্থিতিতে আনা যায় তার জন্যই আজকের রেডিও বাংলা নেটওয়ার্ক গান মুসাফির একটা স্পেশাল শো।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কথা কিছু

ফিরে এলাম আবারও গানের পর। আজকে এই বিশেষ একটা কথা বলতে হবে, এবং যার নেপথ্যে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে মানুষের উদ্বেগ কমানো। তো কারোর যে মানসিক সমস্যা হচ্ছে সেটা বোঝার উপায় কি কিছু আছে, এরকম অনেক প্রশ্ন ঘোরাফেরা করে চারদিকে, এবং আমার মাথাতেই ঘোরাফেরা করে যে এই ব্যাপারটাকে বোঝা যাবে কী করে যে মানুষটার এই সমস্যাটা হয়েছে। আসলে কোনো কোনো ব্যক্তি সর্বক্ষণ বিষণ্ণ অনুভব করতে পারেন ও সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারেন। কেউ কেউ আবার কোনো কারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে হাসেন, কয়েকজন আপন মনে বিড়বিড় করেন, ধরুন অদ্ভুত আচরণ করেন, এবং কখনো কখনো আগ্রাসী হয়ে ওঠেন। এবং অন্যান্য উপসর্গের মধ্যে থাকতে পারে ঘন ঘন মেজাজের পরিবর্তন, ব্যক্তিগত অভ্যেসের পরিবর্তন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অবনতি, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে আত্মহত্যার চিন্তা। এই কারণেই কোনো ব্যক্তির আচার আচরণে বা ব্যবহারে ক্রমশ পরিবর্তন হতে থাকলে তার দিকে আলাদা করে যেমন গুরুত্ব দিতে হবে, ঠিক তেমনই ওই ব্যক্তির মনে কীরকম পরিবর্তন চলছে সেদিকেও কিন্তু খেয়াল দিতে হবে। তো যাই হোক, এই ব্যাপারটাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এবং কখনো কখনো সাময়িক মন খারাপ এবং জটিল মানসিক অবসাদের মধ্যে যে ব্যবধান থাকে তাও অস্পষ্ট হয়ে পড়ে, কারণ মানসিক অসুখ ধীরে ধীরে বেড়ে ওঠে, কখনো কখনো তা স্পষ্টভাবে চেনা অসম্ভব হয়ে ওঠে। তাই মানসিক সমস্যাকে হালকা করে দিলে কিন্তু চলবে না, আর রোজকার কাজকর্মে তৈরি করতে পারে প্রতিবন্ধকতা এবং একজন ব্যক্তির জীবন করে তুলতে পারে তিক্ত। তাই এই জায়গাটাকে ভাবতে হবে এবং এটাকে থামাতে হবে, তার জন্যই আজকের এই আড্ডা। এবং আশা করি এই পথ কিছুটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছি। সঙ্গে থাকুন, আবারও ফিরব, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন ইয়েস গান।

মৌসুমে ফিরে আবারও আজকের এই স্পেশাল আড্ডা কথা বলতে হবে নিয়ে। তো আমাদের আড্ডার একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আজকের এই আড্ডা কেমন লাগলো 4474-3965712-তে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কতটা উপকৃত করলো। তো এই তো সমস্যা নিয়ে কথা বলছিলাম, এমন আপাত সুস্থ মানুষও মাঝে মধ্যে কথা বলা বন্ধ করে দেন, এবং এর ফলে যেটা দরকার হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কাউন্সেলিং। প্রথমত যে কেউ কিন্তু কাউন্সেলিং করতে পারেন, কারণ বিশেষত একজন ব্যক্তিকে তার জীবনের নানা পর্যায়ে বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা কিন্তু পালন করেন তিনি। মনে রাখতে হবে সমস্যাগুলো যে সবসময় মানসিক অসুখী হতে হবে তেমন কিন্তু নয়, কারণ কাউন্সেলিং একাধারে যেমন একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য পরিস্থিতির চিকিৎসা করে, ঠিক তেমনই ওই ব্যক্তির জীবনের মনোন্নয়নের বিশেষ ভূমিকা নেয়, আর একই সঙ্গে বিষয়টি সমাজেরও সামগ্রিক কল্যাণ করে। তাই কোনো গোষ্ঠীভুক্ত ব্যক্তিরা যখন কাউন্সেলিং করান তখন তাদের ভালো থাকার বিষয়টি দুভাবে প্রভাবিত হয়, অর্থনৈতিক উন্নতি এবং দৈহিক স্বাস্থ্যের উন্নতি। এছাড়া ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলিকে আরও পরিচর্যা করার প্রতি জোর দেয় কাউন্সেলিং। তো লেখাপড়ার উন্নতি ঘটাতে, সহানুভূতিশীল সহনশীল হতেও সাহায্য করে একমাত্র কাউন্সেলিং। আর এভাবেই উন্নত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি ঘটেও গোষ্ঠীরও উন্নতি হয়। এগুলো আমার কথা নয়, এগুলো অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্টের কথা, এবং যেটা আপনাদের কাজে লাগবে আশা করলাম। আর এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতিকথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটি গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: গেল মিল।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: পাপা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনই হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়ে ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

কখনো রোদ, কখনো মেঘ, আকাশের বুকে এই খেলা চলতেই থাকে। কভি ধূপ, কভি ছাও, এটা নিয়ে কিন্তু আমাদের প্রকৃতির নিরন্তর চলা। তাই আকাশে মেঘ দেখলেই কিন্তু আমরা যেমন বুঝতে পারি যে এবার বৃষ্টি নামবে, আবার ঠিক তেমনই বৃষ্টির পরেই আমরা জানি আবার আমরা রোদের ঝিলিক দেখতে পাব। ঠিক যেমন আমাদের জীবনে কখনো হাসি, কখনো কান্না, কখনো যদি আমাদের ভীষণ দুঃখ হয় সেই দুঃখই যে আমাদের চিরন্তন এবং থেকেই যাবে এমনটা কিন্তু নয়, কারণ তারপরেই হয়তো কোনো একটা মিষ্টি মুহূর্ত আমাদের জীবনে উপহার হিসেবে চলে আসতে পারে। তাই এই যে বললাম, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো আনন্দ, কখনো হাসি, কখনো কান্না, সব মিলিয়ে কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা পায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা অবশ্যই আজকে এই ধূপ ছায়া নিয়ে কথা বলবো। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। ওরং

আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

মেঘ দেখে কেউ করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে। আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন সত্যি মনটা কিন্তু বিষণ্ণ হয়ে যায়। মনে হয় এই তো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর তারপরেই একটা কেমন প্যাচপ্যাচে ওয়েদার, সত্যি বেরোতে ইচ্ছে করে না তখন। কিন্তু আমরা এটাও জানি যে এই মেঘ একসময় সরে যাবে আর আড়াল থেকে সূর্য আবার বেরিয়ে আসবে, রোদ বেরিয়ে আসবে, সূর্য তার কিরণ ছড়িয়ে দেবে প্রকৃতিতে। আর এটা কিন্তু চলতেই থাকে, এই রোদ আর মেঘের খেলা। ঠিক আমাদের জীবনেও কিন্তু এই রকমই ওঠা নামা হাসি কান্না চলতেই থাকে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ধূপ ছায়া নিয়ে কথা বলছি, যেখানে আমাদের জীবনের সঙ্গেও কিন্তু ভীষণ মিল রয়েছে। আমরা যখন বিষণ্ন বোধ করি আমাদের মনে হয় যে আমাদের এই মন খারাপটা কিন্তু থেকেই যাবে, কিন্তু সেটা তো নয়। তার পর মুহূর্তেই হয়তো এমন একটা মিষ্টি মুহূর্ত তৈরি হলো যে নিমেষে আমাদের মন ভালো হয়ে গেল। এই যেমন বৃষ্টির দিনের কথা বলছি, যে যখন সত্যি এরকম কালো মেঘে আকাশ ছেয়ে যায় আর তারপরে যখন রোদের ঝিলিক দেখা যায়, তখন যদি আকাশের বুকে আমরা একটা বড় রংধনু দেখতে পাই, তখন বলুন তো মনটা কেমন নিমেষেই ভালো হয়ে যায়। আর সেই মন ভালো করা মুহূর্তটা কিন্তু আমাদের অনেকক্ষণ থেকে যায়। আর সেই ভালো লাগার যে আমাদের অনুভূতি সেটা নিয়ে চলুন এখন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

চার ছিপ খান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। ছন্দের কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতা থেকে কিছুটা অংশ আপনার জন্য শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। ধূপ অর্থাৎ রোদ। রোদ আর মেঘের খেলা চলতে থাকে আকাশের বুকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু এর যথেষ্ট মিল রয়েছে। আমাদের জীবনেও কখনো আনন্দে ভরপুর, কখনো বা একটু মন কেমন, আর সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন। আসলে আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু যাকে বলে নিরবিচ্ছিন্ন নয়, কখনো হাসি কখনো কান্না। ঠিক রোদ আর মেঘের মতোই আমাদের জীবনেও কিন্তু খেলা চলে, আর এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের জীবন। আর আমাদের এই ধূপ ছায়া নিয়ে আমাদের আজকে এই যে পপকর্নের আড্ডা, সেটা তো জারি থাকবেই, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জীবনে চলার পথ কিন্তু খুব একটা মসৃণ নয়, তাই জীবনে চলতে গেলে ওঠা নামা থাকেই। আমাদের জীবনে কখনো যেমন আনন্দে আমাদের মনটা ভরে ওঠে, ঠিক তেমনি কিছু মন খারাপের মুহূর্ত কিন্তু তৈরি হয়। আর এই যে আমাদের জীবনে ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবনে চলার পথ, সেটা কিন্তু চলতেই থাকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশে যখন আমরা মেঘ দেখি, সেই মেঘও যেমন অনেকক্ষণ বা অনেক দিন ধরে থাকবে না, সেই মেঘ কেটে যাবে এবং আবার রোদ আসবে, ঠিক তেমনি আমাদের জীবনের যে খারাপ মুহূর্তগুলো, সেগুলোও কিন্তু আমাদের কখনোই একেবারে চিরন্তন হয়ে থাকবে না। সেই মুহূর্তগুলো এক সময় আমরা পার করে নেব, আমরা আবার আমাদের ভালো মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাব। আমরা বেঁচে থাকার এই যে আমাদের চলার পথটা, সেটা কিন্তু এইভাবেই চলতে থাকে। তাই যখন আমরা বিষণ্ণ থাকি, তখন অনেকেই কিন্তু ভাবেন যে এই মুহূর্তটা বোধহয় ভীষণ বড়, আর বোধহয় এটা থেকে আমরা বেরোতেই পারবো না। কিন্তু যদি আমরা একটু পজিটিভ হয়ে, একটু যদি আমরা ভাবি যে এই যে সময়টা, এই যে আমাদের খারাপ লাগাটা, সেটারও কিন্তু একটা শেষ আছে, সেটাও কিন্তু শেষ হবে, এবং আবার আমরা আমাদের জীবনের সেই যে আনন্দের মুহূর্তগুলোকে আমরা খুঁজে পাবো। তাই আমাদের জীবনের যখন আমরা একটু ভাববো আমাদের খারাপ সময়গুলোতে, যে এই যে আমরা খারাপ মুহূর্তটা নিয়ে এত ভাবছি, সেটা না করে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা ছোট্ট ছোট্ট যে মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো, সেই কথাগুলো আমরা একটু মনে করি, তাহলে আমাদের মনটাকে কিন্তু আমরা ভালো রাখতে পারব। এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে চলুন শুনে নিই এখন পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ধূপ ছায়া নিয়ে। আকাশের বুকে কখনো রোদ কখনো মেঘ, এই খেলা চলতেই থাকে। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু তার একটা অদ্ভুত মিল রয়েছে, কারণ আমাদের জীবনেও কখনো হাসি কখনো কান্না। আর এই যে আমাদের ভালো মন্দ মিশিয়ে জীবনের চলার পথ, সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলে। তাই কোনো মুহূর্তই কিন্তু চিরন্তন নয়। তাই একটা সময় যখন আমাদের খারাপ আসে, তখন যদি আমরা সেই মুহূর্তটাকে নিয়ে বেশি ভাবি, তাহলে আমাদের জীবনের যে ভালো মুহূর্তগুলো সেগুলো আমরা ঠিক করে উপভোগ করতে পারবো না। তাই খারাপ সময়ে আমরা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো সেটা নিয়ে যদি আমরা ভাবি, আর পরেই যে আমরা আরো একটা খুব সুন্দর মুহূর্ত পেতে চলেছি সেই কথা ভাবি, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করব আমাদের আজকে পপকর্ন। আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আমি আপনার বন্ধু অনামিকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

যে কোনো ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু এই প্রবাদ প্রবচনের জুড়ি নেই। সে পৃথিবীর যে কোনো ভাষাই সমৃদ্ধ হয়েছে এই প্রবাদ প্রবচনের জন্য। অবভিয়াসলি আমাদের বাংলা ভাষাও তার মধ্যে ব্যতিক্রম নয়। বাংলা ভাষাতেও অনেক দারুণ দারুণ প্রবাদ এবং প্রবচন আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রবাদ প্রবচন এরকমও আছে যেগুলো কিনা যথেষ্ট কনফিউজিং। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেটানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি কিছু কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা। যেই সমস্ত প্রবাদ এবং প্রবচনের কথা শুনলেই মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা ঠিক কী হলো, তো এরকমই কিছু প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো প্রথমেই যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করবে সেটি হলো আহ্লাদে আটখানা। এবং একে ঘিরে কিন্তু অনেক কনফিউশন আমার মনের মধ্যে দানা বেঁধে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে কনফিউজিং প্রবাদ এবং প্রবচন নিয়ে। তার মধ্যে একদম প্রথমেই আপনার জন্য যে কথাটা শেয়ার করলাম সেটি হলো আহ্লাদে আটখানা। এখানে আমার একটা ব্যাপার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে আহ্লাদে আটখানা কি, মানে আটখানা কি সেটাই তো বলা হয়নি। আর তার থেকেও বড় প্রশ্ন, আটখানা কেন, সাতখানা কিংবা নয়খানা নয় কেন, এটা নিয়েও কিন্তু কোনো রকম উত্তর আমি আজ পর্যন্ত পাইনি, বুঝলেন। সেই জন্য এই প্রবাদটা আমার অত্যন্ত একটি কনফিউজিং প্রবাদ লাগে। এরকমই আরও অনেক প্রবাদ আছে, সেরকম আরও একটি প্রবাদের কথা আপনার জন্য শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে কিছু কনফিউজিং প্রবাদ নিয়ে। তো এখন যে প্রবাদটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে একজনের নাম জড়িত, সেটি হলো কেলো। মানে অ্যাকচুয়ালি প্রবাদটা হলো কেলোর কীর্তি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেলোটা ঠিক কে আর সে কি কোনোদিন কোনো ভালো কাজ করেনি? মানে যাবতীয় উল্টোপাল্টা কাজই কি করে গেছে? সারা জীবন কি সে ছড়িয়েই গেছে, যে জন্য ছড়ালে লোকজন বলে ওঠেন যে কেলোর কীর্তি? কে জানে, সত্যি এরকম কনফিউজিং প্রবাদ খুব কম শুনেছি লাইফে, জানেন। তবে এরকম আরও অনেক কনফিউজিং প্রবাদ আছে, সেরকম আরও একটি কনফিউজিং প্রবাদের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিত

0: জানতে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ito Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: সুরে সুরে মন ভোলা কোন উতাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুধু শুনলে তো হবে না, বুঝতেও হবে না, মানে এর পরের যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করছে তার মধ্যে একটু বোঝার ব্যাপার আছে আর কি বোঝা বলছি। কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিছু কনফিউজিং প্রবাদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে এখন যে প্রবাদটির কথা আপনার সঙ্গে শেয়ার করব সেটি হলো বোঝো ঠেলা। এবার আমার বক্তব্য হচ্ছে ঠেলা মানে কোন ঠেলা, ধাক্কা দেওয়ার ঠেলা নাকি ঠেলা গাড়ির ঠেলা, যে ঠেলাই হোক সে ঠেলাকে ঠিক বোঝার কি আছে বলুন তো। মানে আপনাকে কেউ ধাক্কা দিল আপনি সেটা বুঝবেন নাকি ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাবেন কিংবা সামলে নেবেন, আলটিমেটলি এটাই তো করবেন। আর যদি আপনার ওই ঠেলা গাড়ির কথাই মনে হয় তাহলে সেটাই বা বোঝার কি আছে, সেটা তো এখনও পর্যন্ত আমি বুঝতে পারলাম না। ওই জন্যই তো বলছিলাম যে ব্যাপারটা বেশ কনফিউজিং। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কনফিউজিং প্রবাদের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারুর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

কেউ যদি একটু গোবেচারা টাইপের হন তাহলে বলা হয় ওই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা কারো সাথে পাঁচে নেই। কিন্তু এখানেই তো একটা বড় কনফিউশন ক্রিয়েট হয়ে আছে যে সাথে পাঁচে নেই ব্যাপারটা ঠিক কী। আর সাত আর পাঁচ যোগ করলে হয় বারো, সাত থেকে পাঁচ বিয়োগ দিলে হয় দুই, তো বারো আর দুইও কি এখানে কোনোভাবে রিলেটেড? আর সাথে পাঁচে নেই ব্যাপারটাই বা ঠিক কী, মানে সাত পাঁচ কেন, ছয় চার নয় কেন, আবার আট ছয় নয় কেন? এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি জানেন, আর উত্তর পাওয়ার সম্ভাবনাও খুব কম। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বাংলা ভাষায় বেশ কিছু প্রবাদ এবং প্রবচন আছে যেগুলো কিনা প্রচণ্ড কনফিউজিং। তো সেরকমই কিছু অদ্ভুত কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও গান্ধুরিয়া রাটা এক ঘন্টা আমি থাকবো এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে, তাই কোথাও গেলে চলবে না, আপনাকে থাকতেই হবে একটা শেষ অবধি। তার কারণ আজকে রয়েছে একটা দুর্দান্ত আড্ডা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজ চলে আসুন হাক্কা গার্ডেন।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভালোবাসার শহর যদি আমি বলি প্যারিস কিংবা কলকাতা, তাহলে বলতেই হয় যে ভালোবাসার যদি কোনো একটা স্ট্যাচু হয় বা সপ্তম আশ্চর্য জিনিস কিছু হয়, তাহলে আর কিচ্ছু নয়, সেটা অবশ্যই ভারতবর্ষের আগ্রার তাজমহল। তাজমহল বলতে গেলে একটা আড্ডায় কখনোই শেষ হবে না, তার কারণ এতটা ইমোশনালি আমি বলে ফেলবো যে শেষই হবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো অবশ্যই তাজমহল দেখলেই মনে হয় এবং ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় চলে আসে, সেই সব কিছু আপনার সাথে শেয়ার করব এবং আপনারও মনের মধ্যে কী আছে সেটা অবশ্যই জেনে নেব। একটা ছোট্ট গানে বিরতি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা.net.com, মন যখন নিরুদ্দেশ।

তাজমহল বলতে সবার ফার্স্ট কী আসে বলুন তো? আসে শাহজাহান এবং মুমতাজের কথা, আসে প্রেমের প্রতীকের কথা, আসে সাদা ওই মার্বেলটার কথা। তাজমহল তৈরি করতে 22 বছর সময় লেগেছিল, সেটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না, দিনের বিভিন্ন সময়ে নাকি তাজমহলকে বিভিন্ন রঙে আপনি দেখতে পাবেন। কেউ কেউ বিশ্বাস করেন যে এই যে রঙগুলো পরিবর্তন হচ্ছে, একটা মহিলার যেভাবে মুড সুইং হয় ঠিক সেই রকমভাবে একটা ডিসক্রাইব করছে, মানে তার যে মেজাজটাকে আমরা বলতে পারি যে চিত্রিত করছে। এরকমই কিছু কথা অবশ্যই আছে তাজমহলকে ঘিরে, যেগুলো আপনার সাথে অবশ্যই আজকে শেয়ার করবো, এবং আপনার ঠিকও কিছু কথা অবশ্যই আমিও জেনে নেব।

যমুনা নদীর পাড়ে এই স্থাপত্য, এই তাজমহল। সত্যি তাজমহল দেখার শখ কোন মানুষের না থাকে। আমি কিন্তু এখনও অবধি এই তাজমহল দেখার সুযোগটা পাইনি, খুব ইচ্ছা। তার কারণ প্রচুর গল্প শুনেছি এবং তার সাথে সাথে প্রচুর ভিডিওস দেখেছি, যেটা দেখেই মনে হচ্ছে যে মুগ্ধ করার মতো এখানে কারুকার্য রয়েছে। এই যে তাজমহল, সেখানে ফরাসি প্রভাব পড়েছে এবং সেখানে খুবই নিখুঁত একটা নকশার ছোঁয়া আছে। তার সাথে সাথে অবশ্যই যে মুঘল সাম্রাজ্যের যে শৈলীর নকশা সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই যে বছরের পর বছর ধরে এই যে ভালোবাসার প্রতীকী বা স্মৃতিস্তম্ভ বলা যেতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে অবহেলার মুখে পড়ছে, এটাও কিন্তু আমাদেরকে বলতেই হবে। কিন্তু যেহেতু আমাদের ভালোবাসার জিনিস, আমাদের দেশের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে বা স্থাপত্য বলা যেতে পারে, তো সেটা রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদেরই।

আচ্ছা, তাজমহলকে ঘিরে অনেক নতুন নতুন গল্প তৈরি হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। অনেকে বলেন নাকি যারা তাজমহল তৈরি করেছিলেন সেই সব শ্রমিকের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল তাজমহল বানানোর পর, যাতে এইরকম সুন্দর মানে স্থাপত্য আর তৈরি করা না হয়। জানি না এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু এখনকার যারা রিসার্চ করছেন তারা কিন্তু বলেন যে এই কথাটা একদমই সত্য নয়। এই কথাটার বাইরেও আমার একটা কথা আছে, এই যে তাজমহল এটা ভালোবাসার প্রতীক, অবশ্যই ভালোবাসার প্রতীক, কিন্তু কখনো কখনো কি আপনার মনে হয় আমার মতো যে যদি কেউ তাজমহলে দাঁড়িয়ে তার নিজের প্রেমটা নিবেদন করতে পারে তাহলে এর থেকে বেশি ভালো কিছু হতে পারে না, এটা আমার মনে হয়। এবং এরকম আজব আজব জিনিস মনে করার দায়িত্ব অবশ্যই ভগবান বা উপরওয়ালা আমাকেই দিয়েছে। যদি আপনারও এরকম কিছু মনে হয় বা তাজমহল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারেন, আর জানতে পারলে আমিও আপনার সাথে চলে যাব। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আড্ডা শুনতে থাকবেন এবং অবশ্যই কানে রাখবেন রেডিও বাংলানেট.com মন চক্ষুর নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আমাদের আড্ডা খুব ইন্টারেস্টিং, এই কারণেই ইন্টারেস্টিং, যদি আপনাকে বলি যে আপনার এমন একটা শব্দ যে শব্দটায় আপনি অনেক কিছু বোঝাবেন, সেইরকম একটা শব্দ যদি আপনাকে বলি, যেমন ধরুন শব্দটা আজকের জন্য বাছা হয়েছে টলমল। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বোঝা যাচ্ছে, কিন্তু অনেকেই ভাবছেন এই ব্যাপারটা আবার কীরকম, টলমল আবার কী ব্যাপার। হ্যাঁ, আসলে আপনি ভাবুন, আপনি যখন নৌকো করে দুলতে তুলতে যাচ্ছেন কোনো এক বিশাল বড় গঙ্গা বলুন কিংবা সমুদ্রের ওপর বলুন, যখন জাহাজ সমুদ্রের ওপর যেভাবে দুলতে তুলতে যায়, তখন এই যে একটা টলমল ভাব, সেটা কিন্তু আপনার মনটাকেও একটু অন্যরকমভাবে দুলিয়ে ছাড়ে। ঠিক সেরকমভাবেই গঙ্গায় যারা এই লঞ্চে বা নৌকোর মাধ্যমে ঘুরে বেড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো জীবনটাও তাদের ক্ষেত্রে খুব টলমল। কারণ এই যে শিকার করা, মানে শিকার মানে মাছ শিকারের কথা বলছি, এই যে মাছ গঙ্গায় গিয়ে তাদের প্রতিদিন নিত্য লড়াই, সেই যেরকম নৌকো টলমনের মধ্যে দিয়ে এগিয়ে চলা লড়াইয়ের দিকে, ঠিক সেরকমভাবে জীবনটাও কিন্তু টলমল করতে করতে এগিয়ে চলা, অনিশ্চয়তার লড়াই। আর সেখান থেকেই উঠে আসে এমন একটা শব্দ, টলমল। সঙ্গে থাকুন, এর আরও কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে এমন কিছু, দেখুন তো আপনার সঙ্গে আমার ব্যাপারটা মিলে যায় কিনা। যদি মিলে যায় অবশ্যই বলবো, সঙ্গে থাকবেন। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌভিকের সঙ্গে। তো আড্ডা চলছে আজকে টর্মল নিয়ে। হ্যাঁ, পা বেসামাল, তখন কিন্তু শরীরটাও কিন্তু টর্মল করতে থাকে। এবং পা বেসামাল মানে পাও যেমন টর্মল করছে, তার সঙ্গে সঙ্গে সারা শরীরটাও টর্মল করতে, তার অনেকগুলো দিক থাকতে পারে। হয়তো অসুস্থতার কারণে হঠাৎই টর্মল করতে পারে, কিংবা অতিরিক্ত সুরাপান তাতেও কিন্তু টলমল করে। তো দেখবেন জীবনের কঠিন পরিস্থিতিতে যখন আপনার উপর প্রচণ্ড প্রেশার, কি আপনি খুব দৌড়ছাপ করলেন, আজকের একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হলেন, আপনি প্রতি মুহূর্তে সকাল থেকে রাত্রি, যখন রাত্রে বাড়ি ফিরছেন, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছেন, তখন কিন্তু শরীরটাও একটু টলমল করে। কারণ তখনই বোঝা যায় যে আজকে প্রচণ্ড রকমের পরিশ্রম হয়েছে। সেক্ষেত্রে এই শব্দটা কিন্তু বেশ ভারী শব্দ হয়ে যায়। আর এই টলমল করতে করতে করতে করতে শরীরটা যখন সুন্দর করে নিজস্ব বিছানায় এলিয়ে দেন, তখন কিন্তু একটা প্রাণ ভরা ভালোবাসা, একটা প্রাণ ভরা আনন্দ কিন্তু কাজ করতে থাকে ওর মধ্যে। তাহলে টলমলকে ছাপিয়ে, ঠিক যেরকম বিরতির আগে বলছিলাম, নৌকোর মধ্যে টলমল করতে করতে করতে করতে যখন নৌকো আসল গন্তব্যস্থলে এসে পৌঁছয়, তখন যেমন একটা খুশির আনন্দ ছড়িয়ে পড়ে। একজন মাঝি, সে যখন টলমল করতে করতে মাছ তরিয়ায় সেই মাছটাকে সংগ্রহ করে, এবং সেই সংগ্রহ করে যখন সে ফিরে এসে বিক্রি করে, আর বিক্রি করা উপার্জন যখন সে নিজের সংসার উপার্জনের কাজে লাগায়, সেটাও কিন্তু তার কাছে একটা জয়ের আনন্দ। আর সেই ব্যাপারটার মধ্যে টলমল শব্দটাকে নিয়ে লড়াই জারি থাকে থাকবে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডায়। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আমাদের আড্ডা যেভাবে এগিয়ে চলেছে তাতে জীবনের প্রতিটা মুহূর্তে যে আমাদের দোলা লাগে, আর সেই দোলাটা কিন্তু কখনো অনিশ্চয়তার, কখনো আবার ঠিকঠাক, কিন্তু আবার কখনো সেই অনিশ্চয়তাকে ছাপিয়ে জয়ের আনন্দ যখন ভেসে আসে তখন কিন্তু একটা উল্লাস তৈরি হয়। আর সেক্ষেত্রে টলমল টলমল করলেও আসল গন্তব্যস্থলেতে পৌঁছানো গেল, কচ্ছপ টুকটুক করে পায়ে তার আসল জায়গায় পৌঁছে যায়। সেই মনে আছে না কচ্ছপ আর খরগোশের গল্প? খরগোশ ভেবে নিল যেহেতু খুব সহজেই পৌঁছে যাবে, সে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করলো। আর তখন হঠাৎই কখন যে কচ্ছপ টলমল করতে করতে আসল গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং জয়ী হয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেও কিন্তু এইরকম টলমল ভাবনা থাকে, অনেক সম্পর্কের মধ্যেও এরকম ব্যাপার থাকে। সম্পর্ক দুজনের একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোথাও ভাঙন, কোথাও ভালো, কোথাও আনন্দ, কোথাও দুঃখ, এই সব করতে করতে করতে করতে একটা হয়তো সেই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কে রূপ নিল। এভাবেও কিন্তু জীবন তৈরি হয়। আমাদের আড্ডা জারি থাকবে এই টলমল শব্দকে কেন্দ্র করে। দেখুন আপনার মনটা টলমল করছে না তো কারোর প্রতি? যদি করে থাকে ক্ষতি নেই, এতেও কিন্তু ভালো ইঙ্গিত আসছে, তার মানে টলমল করতে করতে জয়ের উল্লাস আপনিও পাবেন। জানাবেন কিন্তু 4475039657 কেমন লাগছে আজকের এই আড্ডা এই শো শেষের পর। আর আপনার টলমলের এরকম কোনো আনন্দসূচক ব্যাপার আপনার মিলে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপ করে আর ইমেল করে gm@radiobanglanet.com এ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: গড়িয়া হাটার মোড়, মিনি মিনি বাস বাস, বাসের টার্মিন আছে মন মারা, সারি সারি মুখ চোখ নাক হাত

বেদম ট্রাফিক জ্যাম, ঠান্ডা সালামি হ্যাম, চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি, আমাদের জন্য সব আমাদের জন্য, বাজারের দরাদরি রুটি ভাত তরকারি সানি ধাপা মাদার সাপ মাদার টেরেসা, আমাদের জন্য সব আমাদের জন্য, ধোঁয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাদা,

ফুট বোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিজ সিট, তাক করে উদাসীন আকাশ কুসুম টিক টিক, টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ, খুচু খুচুরো পয়সা নেই আমাদের জন্য, নেই আমাদের জন্য।

বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামা সাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের জন্য। সংস্কৃতির ঢাকতে রেকেটে তাক তাক দমাদম দমাদম কৃষ্টি বিষম আমাদের জন্য, সব আমাদের জন্য। মাতাল রেলের খাল ভাঙা চোরা দিনকাল পদে পদে ঠক

0: namedar. Tar mot alla armor, Lenin, Lenin, Lenin. Amader jonno, shob amader jonno. Sunil Gangulir deste deste lekha koto kobi more gelo chupi chupi eka eka. Amader jonno, shudhu amader jonno. Synthesizer-er tapur tupur, Suman chatujjer ekghe sur noy amader jonno. Noy amader jonno. Satyajiter chobi shoktir poddo, Little Magazine-er lekha anubaddo, Group Theater ar Academy samachar, Ekushe ain ar Ganesh pain. Amader jonno, shob amader jonno. Kiraniyo officer, patwar neta, Phutpate choto bodo kreta bikreta, Besh dalal, dikidhari purohit, Taxi chalok, pulisher hit meet. আমাদের জন্য সব আমাদের জন্য আমাদের জন্যই ভোরের আকাশ লালচে পুবের কোণে আসে আশ্বাস আমাদের জন্য মিষ্টি সকাল নীলের গভীরে হাসে একা মহাকাল আমাদের জন্যই বৃষ্টি এসেছে দারুণ প্রাণীর টানে দুপুল ভেসেছে মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে সব্বার জন্যে আমরাই কলকাতা আজ আগামীর আমরাই গান গাই আমির তুমির ইটকাঠ কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর ফিরেও আসবো আমি তোমার সুদাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজে এখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে
1: 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা আর আড়াত হচ্ছে টলমলকে সঙ্গে করে তো জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু যখন অনিশ্চয়তার কথা থাকে তার নেপথ্যেই কিন্তু জয়ের উল্লাস অপেক্ষা করছে করে বা করবে এই যে টলমল এই টলমল করতে করতে কখন যে আমরা বেসামাল পথকে অতিক্রম করি তার অনেকগুলো দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার ধরুন খুশির মুহূর্তেও কিন্তু এর জুরিমেলা ভার কারণ এরকমভাবেই হয়তো আপনি সাঁতারের একদম চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি লাফ দেবেন আর একদম লাফ মানে জলে আর সেটা তারপর সাঁতার কেটে এগিয়ে চলা তো সেইখানে অনেকে যারা নতুন যান তারা কিন্তু টলমল টলমল টলমল টলমল করেন প্রথম প্রথম দেবো কি দেবো না ঝাঁপাবো কি ঝাঁপাবো না এরকম একটা ব্যাপার কিন্তু থাকতে থাকতে আর তারপরেই হট করে সেই যখন ঝাঁপিয়ে পড়ে বা নিজের বেসামাল ব্যাপারটাকেই সামলে পড়ে যায় তখন অনেকেই হেসে ওঠে তো এই ব্যাপারটাও থাকে মজার মজার কিছু ভিডিও এখন এমন এমন হয়েছে যেখানে এই পড়ে যাওয়ার কিছু কিছু মুহূর্ত টলমল টলমল ঘুরতে ঘুরতে পড়ে যাওয়া এটাও একটা মজার ব্যাপার কেউ হয়তো এই ব্যাপারটাকে দেখেও হয়তো আনন্দ পায় হ্যাঁ শব্দটার মধ্যে এমন একটা সুন্দর ব্যাপার আছে সেখানেও কিন্তু মানুষকে ভালো টাকা চায় মানুষকে আনন্দ দেওয়া যায় একটা ছোট্ট শিশু সে যখন প্রথম দাঁড়াচ্ছে তার পাও কিন্তু প্রথম প্রথম টলমল করে তারপর আস্তে আস্তে নিজের সঠিক পথে এগিয়ে চলে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে আর এভাবেই আমাদের প্রত্যেকটা জীবনে শুরু কিন্তু টলমল দিয়ে সঙ্গে থাকুন ফিরে আসছি

0: খুব বেড়াতে যেতে ইচ্ছে হচ্ছে,
1: একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালী সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল। আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আজকের এই আড্ডাটা শেষ করব তিমির বিশ্বাস প্রোডাকশনের একটা অসাধারণ গান টলমল দিয়ে, আর যেটি সুমিত বাবাই করেছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, অসাধারণ মিউজিক কনসেপ্ট, সুমিত বাবাই চক্রবর্তী দুর্দান্ত কাজ করেছে, সেটাও আমরা শুনবো এই টলমল গানটার মাধ্যমে। তো আমাদের আড্ডা দেখতে দেখতে একদম শেষ দিকে। তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম টলমল ব্যাপার থাকবে, আবার এই টলমলকে সরিয়ে লড়াই করে জিতে যাওয়ার নামে আসল লড়াই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এইরকম টলমল ব্যাপার থাকে, সেটা সম্পর্কে টলমল থাকতে পারে, কর্মজীবনের টলমল ব্যাপার থাকে, অনেক সময় থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না, এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকে। এবং সত্যি কথা ভাবলেভাবে ভাবতে গেলে জীবনটাও কিন্তু তাই, প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই টলমল অনিশ্চয়তার জীবনেই এগিয়ে চলতে হবে, লড়াই করতে হবে এবং জয় আনতে হবে। এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌরকের সঙ্গে গান মুসাফির, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট.কমে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম। টলমল।

কিছু মানুষের কল্পনা শক্তি পাহাড় সমান হয়। পাহাড় সমান বললাম এই কারণেই, তাদের চিন্তা ভাবনা অনেক উচ্চমানের হয়। আমাদের অনেকের মধ্যেই রঙের ফ্যাসিনেশন আছে, মানে কোনো রঙের প্রতি আমরা দারুণভাবে অবসেসড, সেটা যে কোনো রং হতে পারে। তবে এমন কোনো রং আছে যেটা অন্য কোনো বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে, এমন একটা গপ্প নিয়ে আজকের আড্ডাটা জমবে। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ফিরছি পরপর তিনটে গানের পরে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্রেকের ওপারে একটা কথা বলছিলাম যে এমন কিছু রং আছে যেগুলোর প্রতি আমরা টোটালি অবসেসড, কিন্তু সেই রংটাকে কোনো স্পেসিফিক কোনো বিষয়কে চেনাতে সাহায্য করে। কি মনে হয় আপনাদের, আপনার কোন রঙের প্রতি অবসেশনস আছে? আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি দুটো গানের পরে।

ব্রেকের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, আমরা প্রত্যেকেই এমন কিছু কালারের প্রতি অবসেসড যেটা কোনো না কোনো বিষয়কে ডিনোট করে, সেটা নিয়ে আড্ডা মারছিলাম আজ। একটা গপ্প শেয়ার করি, গপ্প না একটা ঘটনা বলা চলে। আমার একজন পরিচিত মানুষ আছেন যার কচুরিপানার রংটা ভীষণ প্রিয়, এবং সে যখন ছোট ছিল তার মায়ের কাছে আবদার করেছিল কচুরিপানা রঙের ছাতা তাকে এনে দেওয়ার জন্য, এবং তিনি খুঁজে খুঁজে সেই রঙের ছাতা খুঁজে এনে দিয়েছিলেন আর কি। মানে মানুষের পছন্দের তালিকাটা এমনই, সেটা মানুষকে অনেক উচ্চমানের হতে সাহায্য করে। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি.com এ। মন যখন নির্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আসলে কিছু কিছু জিনিস আমাদের কাছে ভীষণ প্রেশিয়াস হয়, এবং কচুরি পানা রঙের ছাতাটা হয়তো আজও আছে, কচুরি পানাও নিয়ম করে আজ হয়। তবে একটা অদ্ভুত কানেকশন না, মানে একটা মানুষের পছন্দ এবং প্রিয় রং কতটা গভীর হলে মানুষ এমনটা ভাবতে পারে। আছে নাকি এমন কোনো পছন্দের রং? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। আপাতত দুটো গান আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি .com।

গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে অঙ্গ বিরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ রং বেরঙে আড্ডা হচ্ছে রঙে ঝলক নিয়ে। আমাদের এমন কোনো প্রিয় জিনিস আছে যার রঙটা একটা অন্য কোনো বিষয়কে ডিনোট করে। যেমন আমার প্রিয় রং সবুজ, এবং সবুজের যে কোনো শেড আমার ভীষণ প্রিয়। তবে একটা অদ্ভুত রং আছে যেটা আমার ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড লাগে। যখন সানরাইজ এবং সানসেট হয়, সূর্যের যে কালারটা ডিমের কুসুমের মতন লাগে, সেই কালারটা আমার ভীষণ প্রিয়। আছে নাকি এমন কোনো ভীষণ প্রিয় কালার? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপাতত সময় বলছে এখানে শেষ। আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। তখন শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

পড়াশুনো হোক কিংবা অফিসের কাজ, বিজনেস মিটিং থেকে শপিং, সব কিছুই এখন অনলাইন। আর সেই জন্যই আমাদের স্ক্রিন টাইমটা কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে। আর সেই জন্য যেটা হয় সেটা হলো, আমরা যতই ভাবি না কেন আমাদের স্ক্রিন টাইমটাকে আমরা কমাবো, একটু কন্ট্রোল করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর শুধু যে বড়দের ক্ষেত্রে এটা হচ্ছে তাই নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু এই স্ক্রিন টাইমটা দিন দিন বেড়েই চলেছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি পপকর্ন নিয়ে, আর আমাদের আজকের পপকর্নে আমরা অবশ্যই এই স্ক্রিন টাইম নিয়ে কথা বলবো, কারণ এটা কিন্তু সত্যি এখন একটা বড় সমস্যা, বিশেষ করে বাচ্চাদের জন্য। কারণ নানা রকমের সমস্যা বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, আর যেখানেই উঠে আসছে বাচ্চাদের স্ক্রিন টাইমটা কিভাবে কমানো যায় সেই কথাটা, এই কথাটা নিয়ে আমরা বারবার কথা বলছি, কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কিছুতেই বাচ্চাদের এই স্ক্রিন টাইমটা বেঁধে দিতে পারছি না, কিন্তু সেই জন্য যদি আমরা একটু চেষ্টা করি, আমাদের প্রতিদিনের যে আমাদের যে লাইফস্টাইল সেটাকে যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটাকে অনেকটাই আটকাতে পারবো। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন পরপর তিনটে গান শুনে নিই, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বৃষ্টি।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। কারণ এখন বাচ্চা বড় সবার মধ্যেই কিন্তু এই স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। সবাই চাইছেন যে কিভাবে সেটা কমানো যায়, কিন্তু ওই আর কি ইচ্ছে অনিচ্ছে সেটা বেড়েই যাচ্ছে, কিছুতেই সেটাকে কমানো সম্ভব হচ্ছে না। কারণ এখন কাজকর্ম সবকিছুই কিন্তু এই অনলাইন হচ্ছে, তাই আমরা কম্পিউটারের সামনে বা ফোনের সামনে অনেকটা সময় কাটিয়ে ফেলছি। বিশেষ করে বাচ্চাদের অনেকটা পড়াশুনোও কিন্তু এই কম্পিউটারে করতে হয়, সেই জন্য ওদের পড়াশুনোর জন্য অনেকটা সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর টিভির সামনে বাচ্চাদের একবার বসিয়ে দিলে তারা তো আর উঠতে চাই না, তার সঙ্গে রয়েছে আবার ভিডিও গেম, সব মিলিয়ে স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই চলেছে। অনেক সময় আমরা ছোট ছোট কয়েকটা জিনিস দেখি যে বাচ্চারা যখন খাচ্ছে তখন তারা টিভি দেখছে বা কম্পিউটারে গেম খেলছে, আর সেই অবস্থায় তারা খাচ্ছে, তাই তারা অন্যমনস্কভাবেই অনেকটা বেশি সময় স্ক্রিনের সামনে কাটিয়ে ফেলছে। এই যে ছোট ছোট সমস্যাগুলো, এইগুলোকে কিন্তু আমরা ইচ্ছে করলেই একটু বেঁধে দিতে পারি। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে বাবা মায়েরা ভীষণভাবে উদ্বিগ্ন। আর সেই স্ক্রিন টাইম নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের পপকর্নে এই যে স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা বিরতিতে যাওয়ার আগেই কথা বলছিলাম যে খেতে খেতে টিভি দেখা কিংবা কম্পিউটার সামনে থাকা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা খুব আমরা দেখতে পাই এই দৃশ্যটা। কিন্তু এই যে আমরা যদি ছোট ছোট কতগুলো হ্যাবিট তৈরি করতে পারি, মানে খাওয়ার সময় টিভি দেখা নয় কিংবা কম্পিউটারে বা মোবাইলে থাকা নয়, সবাই মিলে একসঙ্গে একটা ফ্যামিলি টাইম, সবাই মিলে একসঙ্গে ডিনার করা, সেখানে কথা বলা যায় নিজেরা নানা রকমের বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই টিভির সামনে বা কম্পিউটারের সামনে যে থাকার যে প্রবণতা খাওয়ার সময়, সেই স্ক্রিন টাইমটাকে বেঁধে দেওয়া সম্ভব। এখানে যদি আমরা প্রথমেই বলে দিই যে যেহেতু প্রতিদিন এক ঘন্টা থেকে দু ঘন্টা স্ক্রিন টাইম বেঁধে দেব, সেটা যদি একবারে বেঁধে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চারা অনেক সময় ভীষণ ভীষণভাবে রিয়্যাক্ট করবে। সেক্ষেত্রে যদি একটু একটু করে তাদের স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেওয়া যায়, সেটা বোধ হয় বাচ্চাদের জন্যও ভালো বা অনেক বেশি সুবিধে হয়। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট.com।

0: বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বেশিরভাগ বাচ্চাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়, যার জন্য তাদের সেভাবে সঙ্গী তারা খুঁজে পায় না। তাই নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য অনেকটা সময় তারা টিভির সামনে কিংবা কম্পিউটারের সামনে তারা কাটায়, যার জন্য তাদের স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই যাচ্ছে। তার মধ্যে আবার এখন মুঠোফোন, যেটা প্রায় সবার কাছেই রয়েছে, সব মিলিয়ে এই স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে একটা সমস্যা সেটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে যে আমরা স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে যে বাচ্চাদের যদি কয়েকটা হ্যাবিট আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু স্ক্রিন টাইমটাকে একটু কমিয়ে দেওয়াটা সম্ভব। যদি বাচ্চাদের এই যে বলছিলাম বিরতিতে যাবার আগে খাওয়ার সময় যে টিভি দেখার যে একটা অভ্যেস, সেটাকে যদি একটু পরিবর্তন করা যায়, কিংবা বাচ্চারা যখন কি করবে তারা বুঝতে পারছে না, তাদের পড়াশুনো হয়ে গিয়েছে, তাদের এই সময়টা একটা ফ্রি টাইম, সেই সময় তাদের টিভিটাকে খুলে দিয়ে কিছু একটা দেখো কিংবা কম্পিউটারটা খুলে দিয়ে তারা গেম খেলছে, এগুলো না করে যদি তখন বাচ্চাদের পাজল কিংবা কোনো একটা বোর্ড গেম এইরকম যদি কিছুর সাথে যদি তখন তাদের ব্যস্ত রাখা যায়, তাহলে কিন্তু তাদেরকে স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। এইরকম নানা রকমের কিছু অভ্যেস যদি একটু পরিবর্তন করা যায় বা লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু বাচ্চাদের স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। আমরা স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। এই স্ক্রিন টাইম এখন আমাদের সকলেরই কিন্তু বেড়েই যাচ্ছে, ইচ্ছে অনিচ্ছে আমরা কিছুতেই এই স্ক্রিন টাইমটাকে কমাতে পারছি না। আর সেখান থেকেই তৈরি হচ্ছে নানা রকমের সমস্যা, যেটা শুধু আমাদের বড়দের নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু নানা রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আর সেই জন্য সবাই আমরা এখন চেষ্টা করছি কিভাবে স্ক্রিন টাইমটাকে কমানো যায়। আমরা যদি আমাদের প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা সেখানে যদি আমরা একটু পরিবর্তন আনতে পারি, আমরা যদি কয়েকটা অভ্যেস নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের স্ক্রিন টাইমটাকে কমাতে পারবো। আর আমরা এই যে স্ক্রিন টাইমটা বাড়ার জন্য নানা রকমের সমস্যা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটাকেও আমরা কমাতে পারবো। আর সেই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব, সেই আশা নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়ে, চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ধরো হঠাৎ তুমি হাত বাড়ালে এই বাতাসে, আর পৃথিবী থেমে গেল কোনো একদিন। ধরো হঠাৎ

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হামতুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

যে কোনো ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু এই প্রবাদ প্রবচনের জুড়ি নেই। সে পৃথিবীর যে কোনো ভাষাই সমৃদ্ধ হয়েছে এই প্রবাদ প্রবচনের জন্য। অবভিয়াসলি আমাদের বাংলা ভাষাও তার মধ্যে ব্যতিক্রম নয়। বাংলা ভাষাতেও অনেক দারুণ দারুণ প্রবাদ এবং প্রবচন আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রবাদ প্রবচন এরকমও আছে যেগুলো কিনা যথেষ্ট কনফিউজিং। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি কিছু কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা। যেই সমস্ত প্রবাদ এবং প্রবচনের কথা শুনলেই মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা ঠিক কী হলো, তো এরকমই কিছু প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো প্রথমেই যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করবে সেটি হলো আহ্লাদে আটখানা। এবং একে ঘিরে কিন্তু অনেক কনফিউশন আমার মনের মধ্যে দানা বেঁধে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে কনফিউজিং প্রবাদ এবং প্রবচন নিয়ে। তার মধ্যে একদম প্রথমেই আপনার জন্য যে কথাটা শেয়ার করলাম সেটি হলো আহ্লাদে আটখানা। এখানে আমার একটা ব্যাপার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে আহ্লাদে আটখানা কি, মানে আটখানা কি সেটাই তো বলা হয়নি। আর তার থেকেও বড় প্রশ্ন, আটখানা কেন, সাতখানা কিংবা নয়খানা নয় কেন, এটা নিয়েও কিন্তু কোনো রকম উত্তর আমি আজ পর্যন্ত পাইনি, বুঝলেন। সেই জন্য এই প্রবাদটা আমার অত্যন্ত একটি কনফিউজিং প্রবাদ লাগে। এরকমই আরও অনেক প্রবাদ আছে, সেরকম আরও একটি প্রবাদের কথা আপনার জন্য শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে কিছু কনফিউজিং প্রবাদ নিয়ে। তো এখন যে প্রবাদটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে একজনের নাম জড়িত, সেটি হলো কেলো। মানে অ্যাকচুয়ালি প্রবাদটা হলো কেলোর কীর্তি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেলোটা ঠিক কে, আর সে কি কোনোদিন কোনো ভালো কাজ করেনি? মানে যাবতীয় উল্টোপাল্টা কাজই কি করে গেছে? সারা জীবন কি সে ছড়িয়েই গেছে, যে জন্য ছড়ালে লোকজন বলে ওঠেন যে কেলোর কীর্তি? কে জানে, সত্যি এরকম কনফিউজিং প্রবাদ খুব কম শুনেছি লাইফে, জানেন। তবে এরকম আরও অনেক কনফিউজিং প্রবাদ আছে, সেরকম আরও একটি কনফিউজিং প্রবাদের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মন ভোলা কোন উতাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুধু শুনলে তো হবে না, বুঝতেও হবে না, মানে এর পরের যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করছে তার মধ্যে একটু বোঝার ব্যাপার স্যাপার আছে আর কি। কী বোঝা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিছু কনফিউজিং প্রবাদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে এখন যে প্রবাদটির কথা আপনার সঙ্গে শেয়ার করব সেটি হলো বোঝো ঠেলা। এবার আমার বক্তব্য হচ্ছে ঠেলা মানে কোন ঠেলা, ধাক্কা দেওয়ার ঠেলা নাকি ঠেলা গাড়ির ঠেলা, যে ঠেলাই হোক সে ঠেলাকে ঠিক বোঝার কি আছে বলুন তো। মানে আপনাকে কেউ ধাক্কা দিল, আপনি সেটা বুঝবেন নাকি ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাবেন কিংবা সামলে নেবেন, আলটিমেটলি এটাই তো করবেন। আর যদি আপনার ওই ঠেলা গাড়ির কথাই মনে হয় তাহলে সেটাই বা বোঝার কি আছে, সেটা তো এখনও পর্যন্ত আমি বুঝতে পারলাম না। ওই জন্যই তো বলছিলাম যে ব্যাপারটা বেশ কনফিউজিং। তো রেডিও বাংলানেট.কম এ এরকমই কনফিউজিং প্রবাদের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কেউ যদি একটু গোবেচেরা টাইপের হন তাহলে বলা হয় ওই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা কারো সাথে পাঁচে নেই। কিন্তু এখানেই তো একটা বড় কনফিউশন ক্রিয়েট হয়ে আছে যে সাথে পাঁচে নেই ব্যাপারটা ঠিক কী, আর সাত আর পাঁচ যোগ করলে হয় বারো, সাত থেকে পাঁচ বিয়োগ দিলে হয় দুই, তো বারো আর দুইও কি এখানে কোনোভাবে রিলেটেড? আর সাথে পাঁচে নেই ব্যাপারটাই বা ঠিক কি, মানে সাত পাঁচ কেন, ছয় চার নয় কেন, আবার আট ছয় নয় কেন? এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি জানেন, আর উত্তর পাওয়ার সম্ভাবনাও খুব কম। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বাংলা ভাষায় বেশ কিছু প্রবাদ এবং প্রবচন আছে যেগুলো কিনা প্রচণ্ড কনফিউজিং। তো সেরকমই কিছু অদ্ভুত কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও গান্ধুরিয়া রাটা এক ঘন্টা আমি থাকবো এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে, তাই কোথাও গেলে চলবে না, আপনাকে থাকতেই হবে আড্ডা শেষ অবধি। তার কারণ আজকে রয়েছে একটা দুর্দান্ত আড্ডা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোল্ড কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভালোবাসার শহর যদি আমি বলি প্যারিস কিংবা কলকাতা, তাহলে বলতেই হয় যে ভালোবাসার যদি কোনো একটা স্ট্যাচু হয় বা সপ্তম আশ্চর্য জিনিস কিছু হয়, তাহলে আর কিচ্ছু নয়, সেটা অবশ্যই ভারতবর্ষের আগ্রার তাজমহল। তাজমহল বলতে গেলে একটা আড্ডায় কখনোই শেষ হবে না, তার কারণ এতটা ইমোশনালি আমি বলে ফেলবো যে শেষই হবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো অবশ্যই তাজমহল দেখলেই মনে হয় এবং ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় চলে আসে, সেই সব কিছু আপনার সাথে শেয়ার করব এবং আপনারও মনের মধ্যে কী আছে সেটা অবশ্যই জেনে নেব। একটা ছোট্ট গানের বিরতি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা.com ও যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তাজমহল বলতে সবার ফার্স্ট কী আসে বলুন তো? আসে শাহজাহান এবং মুমতাজের কথা, আসে প্রেমের প্রতীকের কথা, আসে সাদা ওই মার্বেলটার কথা। তাজমহল তৈরি করতেই 22 বছর সময় লেগেছিল, সেটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না, দিনের বিভিন্ন সময়ে নাকি তাজমহলকে বিভিন্ন রঙে আপনি দেখতে পাবেন। কেউ কেউ বিশ্বাস করেন যে এই যে রঙগুলো পরিবর্তন হচ্ছে, একটা মহিলার যেভাবে মুড সুইং হয় ঠিক সেই রকমভাবে একটা ডিসক্রাইব করছে, মানে তার যে মেজাজটাকে আমরা বলতে পারি যে চিত্রিত করছে। এরকমই কিছু কথা অবশ্যই আছে তাজমহলকে ঘিরে, যেগুলো আপনার সাথে অবশ্যই আজকে শেয়ার করবো, এবং আপনার থেকেও কিছু কথা অবশ্যই আমিও জেনে নেবো।

যমুনা নদীর পাড়ে এই স্থাপত্য, এই তাজমহল। সত্যি তাজমহল দেখার শখ কোন মানুষের না থাকে। আমি কিন্তু এখনও অবধি এই তাজমহল দেখার সুযোগটা পাইনি, খুব ইচ্ছা। তার কারণ প্রচুর গল্প শুনেছি এবং তার সাথে সাথে প্রচুর ভিডিওস দেখেছি, যেটা দেখেই মনে হচ্ছে যে মুগ্ধ করার মতো এখানে কারুকার্য রয়েছে। এই যে তাজমহল, সেখানে ফরাসি প্রভাব পড়েছে এবং সেখানে খুবই নিখুঁত একটা নকশার ছোঁয়া আছে। তার সাথে সাথে অবশ্যই যে মুঘল সাম্রাজ্যের যে শৈলীর নকশা সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই যে বছরের পর বছর ধরে এই যে ভালোবাসার প্রতীকী বা স্মৃতিস্তম্ভ বলা যেতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে অবহেলার মুখে পড়ছে, এটাও কিন্তু আমাদেরকে বলতেই হবে। কিন্তু যেহেতু আমাদের ভালোবাসার জিনিস, আমাদের দেশের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে বা স্থাপত্য বলা যেতে পারে, তো সেটা রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদেরই।

আচ্ছা, তাজমহলকে ঘিরে অনেক নতুন নতুন গল্প তৈরি হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। অনেকে বলেন নাকি যারা তাজমহল তৈরি করেছিলেন সেই সব শ্রমিকের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল তাজমহল বানানোর পর, যাতে এইরকম সুন্দর মানে স্থাপত্য আর তৈরি করা না হয়। জানি না এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু এখনকার যারা রিসার্চ করছেন তারা কিন্তু বলেন যে এই কথাটা একদমই সত্য নয়। এই কথাটার বাইরেও আমার একটা কথা আছে, এই যে তাজমহল এটা ভালোবাসার প্রতীক, অবশ্যই ভালোবাসার প্রতীক, কিন্তু কখনো কখনো কি আপনার মনে হয় আমার মতো যে যদি কেউ তাজমহলে দাঁড়িয়ে তার নিজের প্রেমটা নিবেদন করতে পারে তাহলে এর থেকে বেশি ভালো কিছু হতে পারে না, এটা আমার মনে হয়। এবং এরকম আজব আজব জিনিস মনে করার দায়িত্ব অবশ্যই ভগবান বা উপরওয়ালা আমাকেই দিয়েছে। যদি আপনারও এরকম কিছু মনে হয় বা তাজমহল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারেন, আর জানতে পারলে আমিও আপনার সাথে চলে যাব। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আড্ডা শুনতে থাকবেন এবং অবশ্যই কানে রাখবেন রেডিও বাংলানেট.com মন চক্ষুন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আমাদের আড্ডা খুব ইন্টারেস্টিং, এই কারণেই ইন্টারেস্টিং, যদি আপনাকে বলি যে আপনার এমন একটা শব্দ যে শব্দটায় আপনি অনেক কিছু বোঝাবেন, সেইরকম একটা শব্দ যদি আপনাকে বলি, যেমন ধরুন শব্দটা আজকের জন্য বাছা হয়েছে টলমল। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বোঝা যাচ্ছে, কিন্তু অনেকেই ভাবছেন এই ব্যাপারটা আবার কীরকম, টলমল আবার কী ব্যাপার। হ্যাঁ, আসলে আপনি ভাবুন, আপনি যখন নৌকো করে দুলতে তুলতে যাচ্ছেন কোনো এক বিশাল বড় গঙ্গা বলুন কিংবা সমুদ্রের ওপর বলুন, যখন জাহাজ সমুদ্রের ওপর যেভাবে দুলতে তুলতে যায়, তখন এই যে একটা টলমল ভাব, সেটা কিন্তু আপনার মনটাকেও একটু অন্যরকমভাবে দুলিয়ে ছাড়ে। ঠিক সেরকমভাবেই গঙ্গায় যারা এই লঞ্চে বা নৌকোর মাধ্যমে ঘুরে বেড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো জীবনটাও তাদের ক্ষেত্রে খুব টলমল, কারণ এই যে শিকার করা, মানে শিকার মানে মাছ শিকারের কথা বলছি, এই যে মাছ গঙ্গায় গিয়ে তাদের প্রতিদিন নিত্য লড়াই, সেই যেরকম নৌকো টলমনের মধ্যে দিয়ে এগিয়ে চলা লড়াইয়ের দিকে, ঠিক সেরকমভাবে জীবনটাও কিন্তু টলমন করতে করতে এগিয়ে চলা অনিশ্চয়তার লড়াই। আর সেখান থেকেই উঠে আসে এমন একটা শব্দ টলমল। সঙ্গে থাকুন, এর আরও কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে এমন কিছু, দেখুন তো আপনার সঙ্গে আমার ব্যাপারটা মিলে যায় কিনা, যদি মিলে যায় অবশ্যই বলবো। সঙ্গে থাকুন, এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ইতিমধ্যে লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌভিকের সঙ্গে। তো আড্ডা চলছে আজকে টরমল নিয়ে। হ্যাঁ, পা বেসামাল, তখন কিন্তু শরীরটাও কিন্তু টরমল করতে থাকে। এবং পা বেসামাল মানে পাও যেমন টরমল করছে, তার সঙ্গে সঙ্গে সারা শরীরটাও টরমল করতে, তার অনেকগুলো দিক থাকতে পারে। হয়তো অসুস্থতার কারণে হঠাৎই টরমল করতে পারে, কিংবা অতিরিক্ত সুরাপান তাতেও কিন্তু টলমল করে। তো দেখবেন জীবনের কঠিন পরিস্থিতিতে যখন আপনার উপর প্রচণ্ড প্রেশার, কি আপনি খুব দৌড়ছাপ করলেন, আজকের একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হলেন, আপনি প্রতি মুহূর্তে সকাল থেকে রাত্রি, যখন রাত্রে বাড়ি ফিরছেন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছেন, তখন কিন্তু শরীরটাও একটু টলমল করে। কারণ তখনই বোঝা যায় যে আজকে প্রচণ্ড রকমের পরিশ্রম হয়েছে। সেক্ষেত্রে এই শব্দটা কিন্তু বেশ ভারী শব্দ হয়ে যায়। আর এই টলমল করতে করতে করতে করতে শরীরটা যখন সুন্দর করে নিজস্ব বিছানায় এলিয়ে দেন, তখন কিন্তু একটা প্রাণ ভরা ভালোবাসা, একটা প্রাণ ভরা আনন্দ কিন্তু কাজ করতে থাকে ওর মধ্যে। তাহলে টলমলকে ছাপিয়ে, ঠিক যেরকম বিরতির আগে বলছিলাম, নৌকোর মধ্যে টলমল করতে করতে করতে করতে যখন নৌকো আসল গন্তব্যস্থলে এসে পৌঁছয়, তখন যেমন একটা খুশির আনন্দ ছড়িয়ে পড়ে। একজন মাঝি, সে যখন টলমল করতে করতে মাছ দরিয়ায় সেই মাছটাকে সংগ্রহ করে, এবং সেই সংগ্রহ করে যখন সে ফিরে এসে বিক্রি করে, আর বিক্রি করা উপার্জন যখন সে নিজের সংসার উপার্জনের কাজে লাগায়, সেটাও কিন্তু তার কাছে একটা জয়ের আনন্দ। আর সেই ব্যাপারটার মধ্যে টলমল শব্দটাকে নিয়ে লড়াই জারি থাকে থাকবে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডায়। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আমাদের আড্ডা যেভাবে এগিয়ে চলেছে তাতে জীবনের প্রতিটা মুহূর্তে যে আমাদের দোলা লাগে, আর সেই দোলাটা কিন্তু কখনো অনিশ্চয়তার, কখনো আবার ঠিকঠাক, কিন্তু আবার কখনো সেই অনিশ্চয়তাকে ছাপিয়ে জয়ের আনন্দ যখন ভেসে আসে তখন কিন্তু একটা উল্লাস তৈরি হয়। আর সেক্ষেত্রে টলমল টলমল করলেও আসল গন্তব্যস্থলেতে পৌঁছানো গেল, কচ্ছপ টুকটুক করে পায়ে তার আসল জায়গায় পৌঁছে যায়। সেই মনে আছে না কচ্ছপ আর খরগোশের গল্প? খরগোশ ভেবে নিল যেহেতু খুব সহজেই পৌঁছে যাবে, সে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করলো। আর তখন হঠাৎই কখন যে কচ্ছপ টলমল করতে করতে আসল গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং জয়ী হয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেও কিন্তু এইরকম টলমল ভাবনা থাকে, অনেক সম্পর্কের মধ্যেও এরকম ব্যাপার থাকে। সম্পর্ক দুজনের একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোথাও ভাঙন, কোথাও ভালো, কোথাও আনন্দ, কোথাও দুঃখ, এই সব করতে করতে করতে করতে একটা হয়তো সেই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কে রূপ নিল। এভাবেও কিন্তু জীবন তৈরি হয়। আমাদের আড্ডা জারি থাকবে এই টলমল শব্দকে কেন্দ্র করে। দেখুন আপনার মনটা টলমল করছে না তো কারোর প্রতি? যদি করে থাকে ক্ষতি নেই, এতেও কিন্তু ভালো ইঙ্গিত আসছে, তার মানে টলমল করতে করতে জয়ের উল্লাস আপনিও পাবেন। জানাবেন কিন্তু 4475039657122 কেমন লাগছে আজকের এই আড্ডা এই শো শেষের পর। আর আপনার টলমলের এরকম কোনো আনন্দসূচক ব্যাপার আপনার মিলে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপ করে আর ইমেল করে gm@radiobanglanet.com এ। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: গড়িয়া হাটার মোড়, মিনি মিনি বাস বাস, বাসের টার্মিনাসে মন মারা সারি সারি, মুখ চোখ নাক হাত

বেদম ট্রাফিক জ্যাম, ঠান্ডা সালামি হ্যাম, চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি, আমাদের জন্য সব আমাদের জন্য, বাজারের দরাদুরি রুটি ভাত তরকারি সানি ধাপা মাদার সাম, মাদার টেরেসা, আমাদের জন্য সব আমাদের জন্য, ধোঁয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাধা,

ফুট বোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিস সিট, তাক করে উদাসীন আকাশ কুসুম টিক টিক, টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ, খুচরো পয়সা নেই আমার।

বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের জন্য। সংস্কৃতির ঢাকতে রেকেটে তাক তাক দমাদম দমাদম কৃষ্টি বিষম

0: আবিষ্কাচারি রাইটার্স বিল্ডিং ডিং বিনয় বাদল দিন দিনেশের নাম ধার ধর্মতলার মোড়ে লেনদেন লেনদেন আমাদের জন্য সব আমাদের জন্য সুনীল গাঙ্গুলির দিস্তে দিস্তে লেখা কত কবি মরে গেল ছুপি ছুপি একা একা আমাদের জন্য শুধু আমাদের জন্য সিনথেসাইজারের টাপুর টুপুর সুমন চাটুজ্জের একঘে সুর নয় আমাদের জন্য নয় আমাদের জন্য সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার একুশে আইন আর গণেশ পাইন আমাদের জন্য সব আমাদের জন্য কেরানীয় অফিসার পাটোয়ার নেতা ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা বেশ দালাল টিকিধারী পুরোহিত ট্যাক্সি চালক পুলিশের খিটমিট আমাদের জন্য সব আমাদের জন্য আমাদের জন্যই ভোরের আকাশ লালচে পুবের কোণে আসে আশ্বাস আমাদের জন্যই মিষ্টি সকাল নীলের গভীরে হাসে একা মহাকাল আমাদের জন্যই বৃষ্টি এসেছে দারুণ প্রাণের টানে দুপুল ভেসেছে মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে সব্বার জন্যে আমরাই কলকাতা আজ আগামীর আমরাই গান গাই আমির তুমির ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর ফিরেও আসবো আমি তোমার সুবাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে
1: 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা net.com শুনছেন সঙ্গে আছি আমি শৌভিকের সঙ্গে আছেন আপনারা আর আড্ডা চলছে টলমলকে সঙ্গে করে তো জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু যখন অনিশ্চয়তার কথা থাকে তার নেপথ্যেই কিন্তু জয়ের উল্লাস অপেক্ষা করছে করে বা করবে এই যে টলমল এই টলমল করতে করতে কখন যে আমরা বেসামাল পথকে অতিক্রম করি তার অনেকগুলো দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার ধরুন খুশির মুহূর্তেও কিন্তু এর জুড়ি মেলা ভার কারণ এইরকমভাবেই হয়তো আপনি সাঁতারের একদম চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি লাফ দেবেন আর একদম লাফ মানে জ্বরে আর সেটা তারপর সাঁতার কেটে এগিয়ে চলা তো সেইখানে অনেকে যারা নতুন যান তারা কিন্তু টলমল টলমল টলমল টলমল করেন প্রথম প্রথম দেবো কি দেবো না ঝাঁপাবো কি ঝাঁপাবো না এরকম একটা ব্যাপার কিন্তু থাকতে থাকতে আর তারপরেই হট করে সেই যখন ঝাঁপিয়ে পড়ে বা নিজের বেসামাল ব্যাপারটাকেই সামলে পড়ে যায় তখন অনেকেই হেসে ওঠে তো এই ব্যাপারটাও থাকে মজার মজার কিছু ভিডিও এখন এমন এমনও হয়েছে যেখানে এই পড়ে যাওয়ার কিছু কিছু মুহূর্ত টলমল টলমল ঘুরতে ঘুরতে পড়ে যাওয়া এটাও একটা মজার ব্যাপার কেউ হয়তো এই ব্যাপারটাকে দেখেও হয়তো আনন্দ পায় হ্যাঁ শব্দটার মধ্যে এমন একটা সুন্দর ব্যাপার আছে সেখানেও কিন্তু মানুষকে ভালো টাকা চায় মানুষকে আনন্দ দেওয়া যায় একটা ছোট্ট শিশু সে যখন প্রথম দাঁড়াচ্ছে তার পাও কিন্তু প্রথম প্রথম টলমল করে তারপর আস্তে আস্তে নিজের সঠিক পথে এগিয়ে চলে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে আর এভাবেই আমাদের প্রত্যেকটা জীবনের শুরু কিন্তু টলমল দিয়ে সঙ্গে থাকুন ফিরে আসছি

0: সাগরে যেতে ইচ্ছে হচ্ছে,
1: একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালি সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল। আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আজকের এই আড্ডাটা শেষ করব ত্রিবেণী বিশ্বাস প্রোডাকশনের একটা অসাধারণ গান টলমল দিয়ে, আর যেটি সুমিত বাবাই করেছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, অসাধারণ মিউজিক কনসেপ্ট সুমিত বাবাই চক্রবর্তী দুর্দান্ত কাজ করেছে, সেটাও আমরা শুনব এই টলমল গানটার মাধ্যমে। তো আমাদের আড্ডা দেখতে দেখতে একদম শেষ দিকে। তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম টলমল ব্যাপার থাকবে, আবার এই টলমলকে সরিয়ে লড়াই করে জিতে যাওয়ার নামে আসল লড়াই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকম টলমল ব্যাপার থাকে, সেটা সম্পর্কে টলমল থাকতে পারে, কর্মজীবনের টলমল ব্যাপার থাকে, অনেক সময় থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না, এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকে। এবং সত্যি কথা ভাবলোভাবে ভাবতে গেলে জীবনটাও কিন্তু তাই, প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই টলমল অনিশ্চয়তার জীবন নিয়েই এগিয়ে চলতে হবে, লড়াই করতে হবে এবং জয় আনতে হবে। এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌরকের সঙ্গে গান মুসাফির, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট ডট কমে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। টলমল।

কিছু মানুষের কল্পনা শক্তি পাহাড় সমান হয়। পাহাড় সমান বললাম এই কারণেই, তাদের চিন্তা ভাবনা অনেক উচ্চ মানের হয়। আমাদের অনেকের মধ্যেই রঙের ফ্যাসিনেশন আছে, মানে কোনো রঙের প্রতি আমরা দারুণভাবে অবসেসড, সেটা যে কোনো রঙ হতে পারে। তবে এমন কোনো রং আছে যেটা অন্য কোনো বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে? এমন একটা গপ্প নিয়ে আজকের আড্ডাটা জমবে। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ফিরছি পরপর তিনটে গানের পরে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্রেকের ওপারে একটা কথা বলছিলাম যে এমন কিছু রং আছে যেগুলোর প্রতি আমরা টোটালি অবসেসড, কিন্তু সেই রংটাকে কোনো স্পেসিফিক কোনো বিষয়কে চেনাতে সাহায্য করে কি মনে হয় আপনাদের? আপনার কোন রঙের প্রতি অবসেশনস আছে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি দুটো গানের পরে।

0: ব্রেকের পর আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, আমরা প্রত্যেকেই এমন কিছু কালারের প্রতি অবসেসড যেটা কোনো না কোনো বিষয়কে ডিনোট করে। সেটা নিয়ে আড্ডা মারছিলাম আজ, একটা গপ্প শেয়ার করি, গপ্প না একটা ঘটনা বলা চলে। আমার একজন পরিচিত মানুষ আছেন যার কচুরিপানার রংটা ভীষণ প্রিয়, এবং সে যখন ছোট ছিল তার মায়ের কাছে আবদার করেছিল কচুরিপানা রঙের ছাতা তাকে এনে দেওয়ার জন্য, এবং তিনি খুঁজে খুঁজে সেই রঙের ছাতা খুঁজে এনে দিয়েছিলেন আর কি। মানে মানুষের পছন্দের তালিকাটা এমনই, সেটা মানুষকে অনেক উচ্চমানের হতে সাহায্য করে। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি .com এ। মন যখন নির্দেশ,
1: মেঘের পালক চাঁদের নোলক কাগজে খেয়ে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আসলে কিছু কিছু জিনিস আমাদের কাছে ভীষণ প্রেশিয়াস হয় এবং কচুরিপানা রঙের ছাতাটা হয়তো আজও আছে, কচুরিপানাও নিয়ম করে আজ হয়, তবে একটা অদ্ভুত কানেকশন না, মানে একটা মানুষের পছন্দ এবং প্রিয় রং কতটা গভীর হলে মানুষ এমনটা ভাবতে পারে। আছে নাকি এমন কোনো পছন্দের রং? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত দুটো গান আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি .com।

বললাম গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ রং বেরঙে আড্ডা হচ্ছে রঙে ছলক নিয়ে। আমাদের এমন কোনো প্রিয় জিনিস আছে যার রঙটা একটা অন্য কোনো বিষয়কে ডিনোট করে। যেমন আমার প্রিয় রং সবুজ, এবং সবুজের যে কোনো শেড আমার ভীষণ প্রিয়। তবে একটা অদ্ভুত রং আছে যেটা আমার ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড লাগে। যখন সানরাইজ এবং সানসেট হয় সূর্যের যে কালারটা ডিমের কুসুমের মতন লাগে সেই কালারটা আমার ভীষণ প্রিয়। আছে নাকি এমন কোনো ভীষণ প্রিয় কালার? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপাতত সময় বলছে এখানে শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে নতুন কোনো গপ্প নিয়ে। তখন শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নির্দেশ।

পড়াশুনো হোক কিংবা অফিসের কাজ, বিজনেস মিটিং থেকে শপিং, সব কিছুই এখন অনলাইন। আর সেই জন্যই আমাদের স্ক্রিন টাইমটা কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে। আর সেই জন্য যেটা হয় সেটা হলো, আমরা যতই ভাবি না কেন আমাদের স্ক্রিন টাইমটাকে আমরা কমাবো, একটু কন্ট্রোল করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর শুধু যে বড়দের ক্ষেত্রে এটা হচ্ছে তাই নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু এই স্ক্রিন টাইমটা দিন দিন বেড়েই চলেছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি পপকর্ন নিয়ে। আর আমাদের আজকের পপকর্নে আমরা অবশ্যই এই স্ক্রিন টাইম নিয়ে কথা বলবো, কারণ এটা কিন্তু সত্যি এখন একটা বড় সমস্যা, বিশেষ করে বাচ্চাদের জন্য। কারণ নানা রকমের সমস্যা বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, আর যেখানেই উঠে আসছে বাচ্চাদের স্ক্রিন টাইমটা কিভাবে কমানো যায় সেই কথাটা, এই কথাটা নিয়ে আমরা বারবার কথা বলছি, কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কিছুতেই বাচ্চাদের এই স্ক্রিন টাইমটা বেঁধে দিতে পারছি না। কিন্তু সেই জন্য যদি আমরা একটু চেষ্টা করি, আমাদের প্রতিদিনের যে আমাদের যে লাইফস্টাইল সেটাকে যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটাকে অনেকটাই আটকাতে পারবো। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন পরপর তিনটে গান শুনে নিই, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। কারণ এখন বাচ্চা বড় সবার মধ্যেই কিন্তু এই স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। সবাই চাইছেন যে কিভাবে সেটা কমানো যায়, কিন্তু ওই আর কি ইচ্ছে অনিচ্ছে সেটা বেড়েই যাচ্ছে, কিছুতেই সেটাকে কমানো সম্ভব হচ্ছে না। কারণ এখন কাজকর্ম সব কিছুই কিন্তু এই অনলাইন হচ্ছে, তাই আমরা কম্পিউটারের সামনে বা ফোনের সামনে অনেকটা সময় কাটিয়ে ফেলছি। বিশেষ করে বাচ্চাদের অনেকটা পড়াশুনোও কিন্তু এই কম্পিউটারে করতে হয়, সেই জন্য ওদের পড়াশুনোর জন্য অনেকটা সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর টিভির সামনে বাচ্চাদের একবার বসিয়ে দিলে তারা তার উঠতে চাই না, তার সঙ্গে রয়েছে আবার ভিডিও গেম, সব মিলিয়ে স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই চলেছে। অনেক সময় আমরা ছোট ছোট কয়েকটা জিনিস দেখি যে বাচ্চারা যখন খাচ্ছে তখন তারা টিভি দেখছে বা কম্পিউটারে গেম খেলছে, আর সেই অবস্থায় তারা খাচ্ছে, তাই তারা অন্যমনস্কভাবেই অনেকটা বেশি সময় স্ক্রিনের সামনে কাটিয়ে ফেলছে। এই যে ছোট ছোট সমস্যাগুলো, এগুলোকে কিন্তু আমরা ইচ্ছে করলেই একটু বেঁধে দিতে পারি। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্ধ।

বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে বাবা মায়েরা ভীষণভাবে উদ্বিগ্ন। আর সেই স্ক্রিন টাইম নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের পপকর্নে এই যে স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা বিরতিতে যাওয়ার আগেই কথা বলছিলাম যে খেতে খেতে টিভি দেখা কিংবা কম্পিউটার সামনে থাকা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা খুব আমরা দেখতে পাই এই দৃশ্যটা। কিন্তু এই যে আমরা যদি ছোট ছোট কতগুলো হ্যাবিট তৈরি করতে পারি, মানে খাওয়ার সময় টিভি দেখা নয় কিংবা কম্পিউটারে বা মোবাইলে থাকা নয়, সবাই মিলে একসঙ্গে একটা ফ্যামিলি টাইম, সবাই মিলে একসঙ্গে ডিনার করা, সেখানে কথা বলা যায় নিজেরা নানা রকমের বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই টিভির সামনে বা কম্পিউটারের সামনে যে থাকার যে প্রবণতা খাওয়ার সময়, সেই স্ক্রিন টাইমটাকে বেঁধে দেওয়া সম্ভব। এখানে যদি আমরা প্রথমেই বলে দিই যে যেহেতু প্রতিদিন এক ঘন্টা থেকে দু ঘন্টা স্ক্রিন টাইম বেঁধে দেবো, সেটা যদি একবারে বেঁধে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বাচ্চারা অনেক সময় ভীষণ ভীষণভাবে রিয়্যাক্ট করবে। সেক্ষেত্রে যদি একটু একটু করে তাদের স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেওয়া যায়, সেটা বোধহয় বাচ্চাদের জন্যও ভালো বা অনেক বেশি সুবিধে হয়। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশ

0: মানে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki moner janla khule dewar ek adbhut jadu. Rajniti theke cinema, byabsha banijjo theke rojkar jibon, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বেশিরভাগ বাচ্চাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়, যার জন্য তাদের সেভাবে সঙ্গী তারা খুঁজে পায় না। তাই নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য অনেকটা সময় তারা টিভির সামনে কিংবা কম্পিউটারের সামনে তারা কাটায়, যার জন্য তাদের স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই যাচ্ছে। তার মধ্যে আবার এখন মুঠোফোন, যেটা প্রায় সবার কাছেই রয়েছে, সব মিলিয়ে এই স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে একটা সমস্যা সেটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে যে আমরা স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে যে বাচ্চাদের যদি কয়েকটা হ্যাবিট আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু স্ক্রিন টাইমটাকে একটু কমিয়ে দেওয়াটা সম্ভব। যদি বাচ্চাদের এই যে বলছিলাম বিরতিতে যাবার আগে খাওয়ার সময় যে টিভি দেখার যে একটা অভ্যেস, সেটাকে যদি একটু পরিবর্তন করা যায়, কিংবা বাচ্চারা যখন কি করবে তারা বুঝতে পারছে না, তাদের পড়াশুনো হয়ে গিয়েছে, তাদের এই সময়টা একটা ফ্রি টাইম, সেই সময় তাদের টিভিটাকে খুলে দিয়ে কিছু একটা দেখো, কিংবা কম্পিউটারটা খুলে দিয়ে তারা গেম খেলছে, এগুলো না করে যদি তখন বাচ্চাদের পাজল কিংবা কোনো একটা বোর্ড গেম এইরকম যদি কিছুর সাথে যদি তখন তাদের ব্যস্ত রাখা যায়, তাহলে কিন্তু তাদেরকে স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। এইরকম নানা রকমের কিছু অভ্যেস যদি একটু পরিবর্তন করা যায় বা লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু বাচ্চাদের স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। আমরা স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। এই স্ক্রিন টাইম এখন আমাদের সকলেরই কিন্তু বেড়েই যাচ্ছে, ইচ্ছে অনিচ্ছে আমরা কিছুতেই এই স্ক্রিন টাইমটাকে কমাতে পারছি না। আর সেখান থেকেই তৈরি হচ্ছে নানা রকমের সমস্যা, যেটা শুধু আমাদের বড়দের নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু নানা রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আর সেই জন্য সবাই আমরা এখন চেষ্টা করছি কিভাবে স্ক্রিন টাইমটাকে কমানো যায়। আমরা যদি আমাদের প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা সেখানে যদি আমরা একটু পরিবর্তন আনতে পারি, আমরা যদি কয়েকটা অভ্যেস নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের স্ক্রিন টাইমটাকে কমাতে পারবো। আর আমরা এই যে স্ক্রিন টাইমটা বাড়ার জন্য নানা রকমের সমস্যা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটাকেও আমরা কমাতে পারবো। আর সেই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব, সেই আশা নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়, চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

0: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি। সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্ট শীত ঘুম থ্রি বিএইচকে ফ্ল্যাট লাভ আজকাল হাম তুম রেসিরার একটা র্যাট একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান

যে কোনো ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু এই প্রবাদ প্রবচনের জুড়ি নেই। সে পৃথিবীর যে কোনো ভাষাই সমৃদ্ধ হয়েছে এই প্রবাদ প্রবচনের জন্য। অবভিয়াসলি আমাদের বাংলা ভাষাও তার মধ্যে ব্যতিক্রম নয়। বাংলা ভাষাতেও অনেক দারুণ দারুণ প্রবাদ এবং প্রবচন আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রবাদ প্রবচন এরকমও আছে যেগুলো কিনা যথেষ্ট কনফিউজিং। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি কিছু কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা। যেই সমস্ত প্রবাদ এবং প্রবচনের কথা শুনলেই মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা ঠিক কী হলো, তো এরকমই কিছু প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো প্রথমেই যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করবে সেটি হলো আহ্লাদে আটখানা। এবং একে ঘিরে কিন্তু অনেক কনফিউশন আমার মনের মধ্যে দানা বেঁধে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে কনফিউজিং প্রবাদ এবং প্রবচন নিয়ে। তার মধ্যে একদম প্রথমেই আপনার জন্য যে কথাটা শেয়ার করলাম সেটি হলো আহ্লাদে আটখানা। এখানে আমার একটা ব্যাপার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে আহ্লাদে আটখানা কি, মানে আটখানা কি সেটাই তো বলা হয়নি। আর তার থেকেও বড় প্রশ্ন, আটখানা কেন, সাতখানা কিংবা নয়খানা নয় কেন, এটা নিয়েও কিন্তু কোনো রকম উত্তর আমি আজ পর্যন্ত পাইনি, বুঝলেন। সেই জন্য এই প্রবাদটা আমার অত্যন্ত একটি কনফিউজিং প্রবাদ লাগে। এরকমই আরও অনেক প্রবাদ আছে, সেরকম আরও একটি প্রবাদের কথা আপনার জন্য শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: প্রবাদটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে একজনের নাম জড়িত, সেটি হলো কেলো। মানে অ্যাকচুয়ালি প্রবাদটা হলো কেলোর কীর্তি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেলোটা ঠিক কে আর সে কি কোনোদিন কোনো ভালো কাজ করেনি? মানে যাবতীয় উল্টোপাল্টা কাজই কি করে গেছে? সারা জীবন কি সে ছড়িয়েই গেছে? যে জন্য ছড়ালে লোকজন বলে ওঠেন যে কেলোর কীর্তি, কে জানে। সত্যি এরকম কনফিউজিং প্রবাদ খুব কম শুনেছি লাইফে, জানেন। তবে এরকম আরও অনেক কনফিউজিং প্রবাদ আছে, সেরকম আরও একটি কনফিউজিং প্রবাদের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: আমি গান গাই
0: ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: সুরে সুরে মন ভোলা কোন উত্তাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুধু শুনলে তো হবে না, বুঝতেও হবে না, মানে এর পরের যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করছে তার মধ্যে একটু বোঝার ব্যাপার স্যাপার আছে আর কি বোঝা বলছি। কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর কিছু কনফিউজিং প্রবাদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে এখন যে প্রবাদটির কথা আপনার সঙ্গে শেয়ার করব সেটি হলো বোঝো ঠেলা। এবার আমার বক্তব্য হচ্ছে ঠেলা মানে কোন ঠেলা, ধাক্কা দেওয়ার ঠেলা নাকি ঠেলা গাড়ির ঠেলা, যে ঠেলাই হোক সে ঠেলাকে ঠিক বোঝার কি আছে বলুন তো। মানে আপনাকে কেউ ধাক্কা দিল আপনি সেটা বুঝবেন নাকি ধাক্কা খেয়ে উল্টে পড়ে যাবেন কিংবা সামলে নেবেন, আলটিমেটলি এটাই তো করবেন। আর যদি আপনার ওই ঠেলা গাড়ির কথাই মনে হয় তাহলে সেটাই বা বোঝার কি আছে, সেটা তো এখনও পর্যন্ত আমি বুঝতে পারলাম না। ওই জন্যই তো বলছিলাম যে ব্যাপারটা বেশ কনফিউজিং। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কনফিউজিং প্রবাদের কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আজকে, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কেউ যদি একটু গোবেচারা টাইপের হন তাহলে বলা হয় ওই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা কারোর সাথে পাঁচে নেই। কিন্তু এখানেই তো একটা বড় কনফিউশন ক্রিয়েট হয়ে আছে যে সাথে পাঁচে নেই ব্যাপারটা ঠিক কী, আর সাত আর পাঁচ যোগ করলে হয় বারো, সাত থেকে পাঁচ বিয়োগ দিলে হয় দুই, তো বারো আর দুইও কি এখানে কোনোভাবে রিলেটেড? আর সাথে পাঁচে নেই ব্যাপারটাই বা ঠিক কী, মানে সাত পাঁচ কেন, ছয় চার নয় কেন, আবার আট ছয় নয় কেন? এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি জানেন, আর উত্তর পাওয়ার সম্ভাবনাও খুব কম। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। বাংলা ভাষায় বেশ কিছু প্রবাদ এবং প্রবচন আছে যেগুলো কিনা প্রচণ্ড কনফিউজিং। তো সেরকমই কিছু অদ্ভুত কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো আজকেও গান্ধুরিয়া রাটা এক ঘন্টা আমি থাকবো এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে, তাই কোথাও গেলে চলবে না, আপনাকে থাকতেই হবে আড্ডার শেষ অবধি। তার কারণ আজকে রয়েছে একটা দুর্দান্ত আড্ডা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভালোবাসার শহর যদি আমি বলি প্যারিস কিংবা কলকাতা, তাহলে বলতেই হয় যে ভালোবাসার যদি কোনো একটা স্ট্যাচু হয় বা সপ্তম আশ্চর্য জিনিস কিছু হয়, তাহলে আর কিচ্ছু নয়, সেটা অবশ্যই ভারতবর্ষের আগ্রার তাজমহল। তাজমহল বলতে গেলে একটা আড্ডায় কখনোই শেষ হবে না, তার কারণ এতটা ইমোশনালি আমি বলে ফেলবো যে শেষই হবে না। কিন্তু কিছু কিছু জিনিস তো অবশ্যই তাজমহল দেখলেই মনে হয় এবং ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় চলে আসে, সেই সব কিছু আপনার সাথে শেয়ার করব এবং আপনারও মনের মধ্যে কী আছে সেটা অবশ্যই জেনে নেব। একটা ছোট্ট গানে বিরতি, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা.com ও যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তাজমহল বলতে সবার ফার্স্ট কী আসে বলুন তো? আসে শাহজাহান এবং মুমতাজের কথা, আসে প্রেমের প্রতীকের কথা, আসে সাদা ওই মার্বেলটার কথা। তাজমহল তৈরি করতেই 22 বছর সময় লেগেছিল। সে প্রেমের প্রতীকের কথা, আসে সাদা ওই মার্বেলটার কথা। তাজমহল তৈরি করতেই 22 বছর সময় লেগেছিল।

যমুনা নদীর পাড়ে এই স্থাপত্য, এই তাজমহল। সত্যি তাজমহল দেখার শখ কোন মানুষের না থাকে। আমি কিন্তু এখনও অবধি এই তাজমহল দেখার সুযোগটা পাইনি, খুব ইচ্ছা। তার কারণ প্রচুর গল্প শুনেছি এবং তার সাথে সাথে প্রচুর ভিডিওস দেখেছি, যেটা দেখেই মনে হচ্ছে যে মুগ্ধ করার মতো এখানে কারুকার্য রয়েছে। এই যে তাজমহল, সেখানে ফরাসি প্রভাব পড়েছে এবং সেখানে খুবই নিখুঁত একটা নকশার ছোঁয়া আছে। তার সাথে সাথে অবশ্যই যে মুঘল সাম্রাজ্যের যে শৈলীর নকশা সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু এই যে বছরের পর বছর ধরে এই যে ভালোবাসার প্রতীকী বা স্মৃতিস্তম্ভ বলা যেতে পারে, সেটা কিন্তু আস্তে আস্তে অবহেলার মুখে পড়ছে, এটাও কিন্তু আমাদেরকে বলতেই হবে। কিন্তু যেহেতু আমাদের ভালোবাসার জিনিস, আমাদের দেশের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে বা স্থাপত্য বলা যেতে পারে, তো সেটা রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদেরই।

আচ্ছা, তাজমহলকে ঘিরে অনেক নতুন নতুন গল্প তৈরি হয়, এটা আপনি নিশ্চয়ই জানেন। অনেকে বলেন নাকি যারা তাজমহল তৈরি করেছিলেন সেই সব শ্রমিকের নাকি হাত কেটে দেওয়া হয়েছিল তাজমহল বানানোর পর, যাতে এইরকম সুন্দর মানে স্থাপত্য আর তৈরি করা না হয়। জানি না এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যে, কিন্তু এখনকার যারা রিসার্চ করছেন তারা কিন্তু বলেন যে এই কথাটা একদমই সত্য নয়। এই কথাটার বাইরেও আমার একটা কথা আছে, এই যে তাজমহল এটা ভালোবাসার প্রতীক, অবশ্যই ভালোবাসার প্রতীক, কিন্তু কখনো কখনো কি আপনার মনে হয় আমার মতো যে যদি কেউ তাজমহলে দাঁড়িয়ে তার নিজের প্রেমটা নিবেদন করতে পারে তাহলে এর থেকে বেশি ভালো কিছু হতে পারে না, এটা আমার মনে হয়। এবং এরকম আজব আজব জিনিস মনে করার দায়িত্ব অবশ্যই ভগবান বা উপরওয়ালা আমাকেই দিয়েছে। যদি আপনারও এরকম কিছু মনে হয় বা তাজমহল ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করতে পারেন, আর জানতে পারলে আমিও আপনার সাথে চলে যাব। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আড্ডা শুনতে থাকবেন এবং অবশ্যই কানে রাখবেন রেডিও বাংলানেই.com মন চক্ষুন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আমাদের আড্ডা খুব ইন্টারেস্টিং, এই কারণেই ইন্টারেস্টিং, যদি আপনাকে বলি যে আপনার এমন একটা শব্দ যে শব্দটায় আপনি অনেক কিছু বোঝাবেন, সেই রকম একটা শব্দ যদি আপনাকে বলি, যেমন ধরুন শব্দটা আজকের জন্য বাছা হয়েছে টলমল। হ্যাঁ, মানে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার বোঝা যাচ্ছে, কিন্তু অনেকেই ভাবছেন এই ব্যাপারটা আবার কীরকম, টলমল আবার কী ব্যাপার। হ্যাঁ, আসলে আপনি ভাবুন, আপনি যখন নৌকো করে দুলতে তুলতে যাচ্ছেন কোনো এক বিশাল বড় গঙ্গা বলুন কিংবা সমুদ্রের ওপর বলুন, যখন জাহাজ সমুদ্রের ওপর যেভাবে দুলতে তুলতে যায়, তখন এই যে একটা টলমল ভাব, সেটা কিন্তু আপনার মনটাকেও একটু অন্যরকমভাবে দুলিয়ে ছাড়ে। ঠিক সেরকমভাবেই গঙ্গায় যারা এই লঞ্চে বা নৌকোর মাধ্যমে ঘুরে বেড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো জীবনটাও তাদের ক্ষেত্রে খুব টলমল, কারণ এই যে শিকার করা, মানে শিকার মানে মাছ শিকারের কথা বলছি, এই যে মাছ গঙ্গায় গিয়ে তাদের প্রতিদিন নিত্য লড়াই, সেই যেরকম নৌকো টলমনের মধ্যে দিয়ে এগিয়ে চলা লড়াইয়ের দিকে, ঠিক সেরকমভাবে জীবনটাও কিন্তু টলমন করতে করতে এগিয়ে চলা, অনিশ্চয়তার লড়াই। আর সেখান থেকেই উঠে আসে এমন একটা শব্দ টলমল। সঙ্গে থাকুন, এর আরও কিছু দিক আপনাদের সঙ্গে শেয়ার করব, নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে এমন কিছু, দেখুন তো আপনার সঙ্গে আমার ব্যাপারটা মিলে যায় কিনা, যদি মিলে যায় অবশ্যই বলবো। সঙ্গে থাকুন, এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌভিকের সঙ্গে। তো আড্ডা চলছে আজকে টর্মল নিয়ে। হ্যাঁ, পা বেসামাল, তখন কিন্তু শরীরটাও কিন্তু টর্মল করতে থাকে। এবং পা বেসামাল মানে পাও যেমন টর্মল করছে, তার সঙ্গে সঙ্গে সারা শরীরটাও টর্মল করতে, তার অনেকগুলো দিক থাকতে পারে। হয়তো অসুস্থতার কারণে হঠাৎই টর্মল করতে পারে, কিংবা অতিরিক্ত সুরাপান তাতেও কিন্তু টর্মল করে। তো দেখবেন জীবনের কঠিন পরিস্থিতিতে যখন আপনার উপর প্রচণ্ড প্রেশার, কি আপনি খুব দৌড়ছাপ করলেন, আজকের একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হলেন, আপনি প্রতি মুহূর্তে সকাল থেকে রাত্রি, যখন রাত্রে বাড়ি ফিরছেন, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছেন, তখন কিন্তু শরীরটাও একটু টর্মল করে। কারণ তখনই বোঝা যায় যে আজকে প্রচণ্ড রকমের পরিশ্রম হয়েছে। সেক্ষেত্রে এই শব্দটা কিন্তু বেশ ভারী শব্দ হয়ে যায়। আর এই টর্মল করতে করতে করতে করতে শরীরটা যখন সুন্দর করে নিজস্ব বিছানায় এলিয়ে দেন, তখন কিন্তু একটা প্রাণ ভরা ভালোবাসা, একটা প্রাণ ভরা আনন্দ কিন্তু কাজ করতে থাকে মধ্যে। তাহলে টর্মলকে ছাপিয়ে, ঠিক যেরকম বিরতির আগে বলছিলাম, নৌকোর মধ্যে টর্মল করতে করতে করতে করতে যখন নৌকো আসল গন্তব্যস্থলে এসে পৌঁছয়, তখন যেমন একটা খুশির আনন্দ ছড়িয়ে পড়ে। একজন মাঝি, সে যখন টলমল করতে করতে মাছ দরিয়ায় সেই মাছটাকে সংগ্রহ করে, এবং সেই সংগ্রহ করে যখন সে ফিরে এসে বিক্রি করে, আর বিক্রি করা উপার্জন যখন সে নিজের সংসার উপার্জনের কাজে লাগায়, সেটাও কিন্তু তার কাছে একটা জয়ের আনন্দ। আর সেই ব্যাপারটার মধ্যে টলমল শব্দটাকে নিয়ে লড়াই জারি থাকে থাকবে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের স্পেশাল আড্ডায়। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আমাদের আড্ডা যেভাবে এগিয়ে চলেছে তাতে জীবনের প্রতিটা মুহূর্তে যে আমাদের দোলা লাগে, আর সেই দোলাটা কিন্তু কখনো অনিশ্চয়তার, কখনো আবার ঠিকঠাক, কিন্তু আবার কখনো সেই অনিশ্চয়তাকে ছাপিয়ে জয়ের আনন্দ যখন ভেসে আসে তখন কিন্তু একটা উল্লাস তৈরি হয়। আর সেক্ষেত্রে টলমল টলমল করলেও আসল গন্তব্যস্থলেতে পৌঁছানো গেল, কচ্ছপ টুকটুক করে পায়ে তার আসল জায়গায় পৌঁছে যায়। সেই মনে আছে না কচ্ছপ আর খরগোশের গল্প? খরগোশ ভেবে নিল যেহেতু খুব সহজেই পৌঁছে যাবে, সে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করলো। আর তখন হঠাৎই কখন যে কচ্ছপ টলমল করতে করতে আসল গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং জয়ী হয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। তো আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেও কিন্তু এইরকম টলমল ভাবনা থাকে, অনেক সম্পর্কের মধ্যেও এরকম ব্যাপার থাকে। সম্পর্ক দুজনের একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোথাও ভাঙন, কোথাও ভালো, কোথাও আনন্দ, কোথাও দুঃখ, এই সব করতে করতে করতে করতে একটা হয়তো সেই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্কে রূপ নিল। এভাবেও কিন্তু জীবন তৈরি হয়। আমাদের আড্ডা জারি থাকবে এই টলমল শব্দকে কেন্দ্র করে। দেখুন আপনার মনটা টলমল করছে না তো কারোর প্রতি? যদি করে থাকে ক্ষতি নেই, এতেও কিন্তু ভালো ইঙ্গিত আসছে, তার মানে টলমল করতে করতে জয়ের উল্লাস আপনিও পাবেন। জানাবেন কিন্তু 4475039657 কেমন লাগছে আজকের এই আড্ডা এই শো শেষের পর। আর আপনার টলমলের এরকম কোনো আনন্দসূচক ব্যাপার আপনার মিলে গেলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপ করে আর ইমেল করে gm@radiobanglaner.com এ সঙ্গে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: গড়িয়া হাটার মোড়, মিনি মিনি বাস বাস, বাসের টার্মিনাসে মন মারা সারি সারি, মুখ চোখ নাক হাত

বেদম ট্রাফিক জ্যাম, ঠান্ডা সালামি হ্যাম, চকলেট ক্যাডবেরি মাদার ডেয়ারি, আমাদের জন্য সব আমাদের জন্য, বাজারের দরাদুরি রুটি ভাত তরকারি সানি ধাবা মাদারে সব মাদার টেরেসা, আমাদের জন্য সব আমাদের জন্য, ধোঁয়াশা কুয়াশা কাদা ভোরবেলা গলা সাদা,

ফুট বোর্ডে ঝুলে যাওয়া অথবা লেডিজ সিট, টাক করে উদাসীন আকাশ কুসুম টিক টিক, টিকিট কাটতে গিয়ে বেজার মানুষ, খুচু খুচুরো পয়সা নেই আমাদের জন্য, নেই আমাদের জন্য। সাগা পাধানি দানি পাধানি সানি ধানি ধাপাকা সাগা পাধানি, বছরে তিরিশ বার চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মুচুনের অশ্রু মুচুন আমাদের জন্য। গজলের ছয়লা বাধনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন আমাদের জন্য। সংস্কৃতির ঢাকতে রেকেটে তাক তাক দমাদম দমাদম কৃষ্টি বিষম আমাদের জন্য, সব আমাদের জন্য। আতাল রেলের খাল ভাঙা চোরা দিন কাল, পদে পদে ঠোক

0: छेद नाम धार धार मोतालार मोड़े लेन देन लेन देन लेन देन आमादेर जन्ना शाब आमादेर जन्ना সুনীল গাঙ্গুলির দিস্তে দিস্তে লেখা কত কবি মরে গেল ছুপি ছুপি একা একা আমাদের জন্য শুধু আমাদের জন্য সিনথেসাইজারের টাপুর টুপুর সুমন চাটুজ্জের একঘেয়ে সুর নয় আমাদের জন্য নয় আমাদের জন্য সত্যজিতের ছবি শক্তির পদ্ম লিটল ম্যাগাজিনের লেখা অনবদ্য গ্রুপ থিয়েটার আর একাডেমি সমাচার একুশে আইন আর গণেশ পাইন আমাদের জন্য সব আমাদের জন্য কেরানীয় অফিসার পাটোয়ার নেতা ফুটপাতে ছোট বড় ক্রেতা বিক্রেতা বেশ দালাল ডিকিধারী পুরোহিত ট্যাক্সি চালক পুলিশের খিটমিট আমাদের জন্য সব আমাদের জন্য আমাদের জন্যই ভোরের আকাশ লালচে পুবের কোণে আসে আশ্বাস আমাদের জন্যই মিষ্টি সকাল নীলের গভীরে হাসে একা মহাকাল আমাদের জন্যই বৃষ্টি এসেছে দারুণ প্রাণের টানে দুপুল ভেসেছে মৌমাছি খুঁজে মরে আমাদেরই মধু আকাশ ডাকছে আজ আমাদেরই শুধু সমুদ্রে ঢেউ ভাঙে আমাদেরই নামে শ্রমিকের দেহ ভেজে আমাদেরই ঘামে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া জীবনের কথা বলা গানের মহড়া যেন সব্বার জন্যে সব্বার জন্যে আমরাই কলকাতা আজ আগামীর আমরাই গান গাই আমির তুমির ইট কাঠ কংক্রিট শ্যাওলা ময়লা প্রতিটি নতুন গান মাসের পয়লা আমার জীবন থেকে উঠে আসা সুর তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর ফিরেও আসবো আমি তোমার সুবাসে থাকবো তোমার বুকে আর আশেপাশে আমাকে পড়লে মনে খুঁজে এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে আমাকে পড়লে মনে খুঁজো এইখানে এখানে খুঁজছি আমি জীবনের মানে
1: 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা net.com শুনছেন সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা আর আগে হচ্ছে টলমলকে সঙ্গে করে তো জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের কিন্তু যখন অনিশ্চয়তার কথা থাকে তার নেপথ্যেই কিন্তু জয়ের উল্লাস অপেক্ষা করছে করে বা করবে এই যে টলমল এই টলমল করতে করতে কখন যে আমরা বেসামাল পথকে অতিক্রম করি তার অনেকগুলো দিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার ধরুন খুশির মুহূর্তেও কিন্তু এর জুরিমেলা ভার কারণ এরকমভাবেই হয়তো আপনি সাঁতারের একদম চূড়ান্ত জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি লাফ দেবেন আর একদম লাফ মানে জলে আর সেটা তারপর সাঁতার কেটে এগিয়ে চলা তো সেইখানে অনেকে যারা নতুন যান তারা কিন্তু টলমল টলমল টলমল টলমল করেন প্রথম প্রথম দেবো কি দেবো না ঝাঁপাবো কি ঝাঁপাবো না এরকম একটা ব্যাপার কিন্তু থাকতে থাকতে আর তারপরেই হট করে সেই যখন ঝাঁপিয়ে পড়ে বা নিজের বেসামাল ব্যাপারটাকেই সামলে পড়ে যায় তখন অনেকেই হেসে ওঠে তো এই ব্যাপারটাও থাকে মজার মজার কিছু ভিডিও এখন এমন এমন হয়েছে যেখানে এই পড়ে যাওয়ার কিছু কিছু মুহূর্ত টলমল টলমল ঘুরতে ঘুরতে পড়ে যাওয়া এটাও একটা মজার ব্যাপার কেউ হয়তো এই ব্যাপারটাকে দেখেও হয়তো আনন্দ পায় হ্যাঁ শব্দটার মধ্যে এমন একটা সুন্দর ব্যাপার আছে সেখানেও কিন্তু মানুষকে ভালো টাকা চায় মানুষকে আনন্দ দেওয়া যায় একটা ছোট্ট শিশু সে যখন প্রথম দাঁড়াচ্ছে তার পাও কিন্তু প্রথম প্রথম টলমল করে তারপর আস্তে আস্তে নিজের সঠিক পথে এগিয়ে চলে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে আর এভাবেই আমাদের প্রত্যেকটা জীবনের শুরু কিন্তু টলমল দিয়ে সঙ্গে থাকুন ফিরে আসছি

0: সাগরে যেতে ইচ্ছে হচ্ছে,
1: একঘেয়েমি থেকে একটু মুক্তি পেতে মন চাইছে।
0: দিগন্ত ছোঁয়া সাগরে সূর্যোদয়, বরফের উপরে সোনালি সূর্যাস্ত, রোমাঞ্চে ভরা জঙ্গল। আমরা করব আপনাদের ইচ্ছে পূরণ। যোগাযোগ করুন আমাদের সাথে, 40 বছর ধরে আপনাদের স্বপ্ন পূরণের সাথে। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড।
2: For more details, log on to www.globeindia.in. Call 833-505-2001. That's 833-505-2001. Or mail your inquiry to info@globeindia.in. Celebrating 40 years in travel industry. Globe. Trust us to deliver.

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা টলমল নিয়ে। তো আজকের এই আড্ডাটা শেষ করব তিমির বিশ্বাস প্রোডাকশনের একটা অসাধারণ গান টলমল দিয়ে, আর যেটি সুমিত বাবাই করেছে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে, অসাধারণ মিউজিক কনসেপ্ট সুমিত বাবাই চক্রবর্তী দুর্দান্ত কাজ করেছে, সেটাও আমরা শুনব এই টলমল গানটার মাধ্যমে। তো আমাদের আড্ডা দেখতে দেখতে একদম শেষ দিকে। তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম টলমল ব্যাপার থাকবে, আবার এই টলমলকে সরিয়ে লড়াই করে জিতে যাওয়ার নামে আসল লড়াই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকম টলমল ব্যাপার থাকে, সেটা সম্পর্কে টলমল থাকতে পারে, কর্মজীবনের টলমল ব্যাপার থাকে, অনেক সময় থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না, এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকে। এবং সত্যি কথা ভাবলোভাবে ভাবতে গেলে জীবনটাও কিন্তু তাই, প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই টলমল অনিশ্চয়তার জীবন নিয়েই এগিয়ে চলতে হবে, লড়াই করতে হবে এবং জয় আনতে হবে। এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে ভুলবেন না সৌরকের সঙ্গে গান মুসাফির, শুধুমাত্র ইয়েস রেডিও বাংলানেট ডট কমে। জুড়ে থাকুন আর শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। টলমল।

কিছু মানুষের কল্পনা শক্তি পাহাড় সমান হয়। পাহাড় সমান বললাম এই কারণেই, তাদের চিন্তা ভাবনা অনেক উচ্চ মানের হয়। আমাদের অনেকের মধ্যেই রঙের ফ্যাসিনেশন আছে, মানে কোনো রঙের প্রতি আমরা দারুণভাবে অবসেসড, সেটা যে কোনো রং হতে পারে। তবে এমন কোনো রং আছে যেটা অন্য কোনো বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে? এমন একটা গপ্প নিয়ে আজকের আড্ডাটা জমবে। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ফিরছি পরপর তিনটে গানের পরে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। ব্রেকের ওপারে একটা কথা বলছিলাম যে এমন কিছু রং আছে যেগুলোর প্রতি আমরা টোটালি অবসেসড, কিন্তু সেই রংটাকে কোনো স্পেসিফিক কোনো বিষয়কে চেনাতে সাহায্য করে কি মনে হয় আপনাদের? আপনার কোন রঙের প্রতি অবসেশনস আছে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। ফিরছি দুটো গানের পরে।

খুঁজে এনে দিয়েছিলেন আর কি। মানে মানুষের পছন্দের তালিকাটা এমনই সেটা মানুষকে অনেক উচ্চ মানের হতে সাহায্য করে। আপাতত তিনটে গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি .com এ। মন যখন নির্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আসলে কিছু কিছু জিনিস আমাদের কাছে ভীষণ প্রেশিয়াস হয় এবং কচুরি পানা রঙের ছাতাটা হয়তো আজও আছে, কচুরি পানাও নিয়ম করে আজ হয়। তবে একটা অদ্ভুত কানেকশন না, মানে একটা মানুষের পছন্দ এবং প্রিয় রং কতটা গভীর হলে মানুষ এমনটা ভাবতে পারে। আছে নাকি এমন কোনো পছন্দের রং? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 আপাতত দুটো গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobangali.com।

ম্যাডাম গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ রং বেরঙে আড্ডা হচ্ছে রঙের ঝলক নিয়ে। আমাদের এমন কোনো প্রিয় জিনিস আছে যার রঙটা একটা অন্য কোনো বিষয়কে ডিনোট করে। যেমন আমার প্রিয় রং সবুজ, এবং সবুজের যে কোনো শেড আমার ভীষণ প্রিয়। তবে একটা অদ্ভুত রং আছে যেটা আমার ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড লাগে। যখন সানরাইজ এবং সানসেট হয় সূর্যের যে কালারটা ডিমের কুসুমের মতন লাগে, সেই কালারটা আমার ভীষণ প্রিয়। আছে নাকি এমন কোনো ভীষণ প্রিয় কালার? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপাতত সময় বলছে এখানে শেষ, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। তখন শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নির্দেশ।

পড়াশুনো হোক কিংবা অফিসের কাজ, বিজনেস মিটিং থেকে শপিং, সব কিছুই এখন অনলাইন। আর সেই জন্যই আমাদের স্ক্রিন টাইমটা কিন্তু প্রতিদিনই বেড়েই চলেছে। আর সেই জন্য যেটা হয় সেটা হলো, আমরা যতই ভাবি না কেন আমাদের স্ক্রিন টাইমটাকে আমরা কমাবো, একটু কন্ট্রোল করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর শুধু যে বড়দের ক্ষেত্রে এটা হচ্ছে তাই নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু এই স্ক্রিন টাইমটা দিন দিন বেড়েই চলেছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি পপকর্ন নিয়ে। আর আমাদের আজকের পপকর্নে আমরা অবশ্যই এই স্ক্রিন টাইম নিয়ে কথা বলবো, কারণ এটা কিন্তু সত্যি এখন একটা বড় সমস্যা, বিশেষ করে বাচ্চাদের জন্য। কারণ নানা রকমের সমস্যা বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, আর যেখানেই উঠে আসছে বাচ্চাদের স্ক্রিন টাইমটা কিভাবে কমানো যায় সেই কথাটা, এই কথাটা নিয়ে আমরা বারবার কথা বলছি, কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কিছুতেই বাচ্চাদের এই স্ক্রিন টাইমটা বেঁধে দিতে পারছি না। কিন্তু সেই জন্য যদি আমরা একটু চেষ্টা করি, আমাদের প্রতিদিনের যে আমাদের যে লাইফস্টাইল সেটাকে যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সমস্যাটাকে অনেকটাই আটকাতে পারবো। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন পরপর তিনটে গান শুনে নিই, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। কারণ এখন বাচ্চা বড় সবার মধ্যেই কিন্তু এই স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, এটা নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। সবাই চাইছেন যে কিভাবে সেটা কমানো যায়, কিন্তু ওই আর কি ইচ্ছে অনিচ্ছে সেটা বেড়েই যাচ্ছে, কিছুতেই সেটাকে কমানো সম্ভব হচ্ছে না। কারণ এখন কাজকর্ম সব কিছুই কিন্তু এই অনলাইন হচ্ছে, তাই আমরা কম্পিউটারের সামনে বা ফোনের সামনে অনেকটা সময় কাটিয়ে ফেলছি। বিশেষ করে বাচ্চাদের অনেকটা পড়াশুনোও কিন্তু এই কম্পিউটারে করতে হয়, সেই জন্য ওদের পড়াশুনোর জন্য অনেকটা সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর টিভির সামনে বাচ্চাদের একবার বসিয়ে দিলে তারা তার উঠতে চায় না, তার সঙ্গে রয়েছে আবার ভিডিও গেম, সব মিলিয়ে স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই চলেছে। অনেক সময় আমরা ছোট ছোট কয়েকটা জিনিস দেখি যে বাচ্চারা যখন খাচ্ছে তখন তারা টিভি দেখছে বা কম্পিউটারে গেম খেলছে, আর সেই অবস্থায় তারা খাচ্ছে, তাই তারা অন্যমনস্কভাবেই অনেকটা বেশি সময় স্ক্রিনের সামনে কাটিয়ে ফেলছে। এই যে ছোট ছোট সমস্যাগুলো, এইগুলোকে কিন্তু আমরা ইচ্ছে করলেই একটু বেঁধে দিতে পারি। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন শুনবো গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরু।

বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে বাবা মায়েরা ভীষণভাবে উদ্বিগ্ন। আর সেই স্ক্রিন টাইম নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের পপকর্নে এই যে স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে খেতে খেতে টিভি দেখা কিংবা কম্পিউটার সামনে থাকা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা খুব আমরা দেখতে পাই এই দৃশ্যটা। কিন্তু এই যে আমরা যদি ছোট ছোট কতগুলো হ্যাবিট তৈরি করতে পারি, মানে খাওয়ার সময় টিভি দেখা নয় কিংবা কম্পিউটারে বা মোবাইলে থাকা নয়, সবাই মিলে একসঙ্গে একটা ফ্যামিলি টাইম, সবাই মিলে একসঙ্গে ডিনার করা, সেখানে কথা বলা যায় নিজেরা নানা রকমের বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে এই টিভির সামনে বা কম্পিউটারের সামনে যে থাকার যে প্রবণতা খাওয়ার সময়, সেই স্ক্রিন টাইমটাকে বেঁধে দেওয়া সম্ভব। এখানে যদি আমরা প্রথমেই বলে দিই যে যেহেতু প্রতিদিন এক ঘন্টা থেকে দু ঘন্টা স্ক্রিন টাইম বেঁধে দেবো, সেটা যদি একবারে বেঁধে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু বাচ্চারা অনেক সময় ভীষণ ভীষণভাবে রিয়্যাক্ট করবে। সেক্ষেত্রে যদি একটু একটু করে তাদের স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেওয়া যায়, সেটা বোধহয় বাচ্চাদের জন্যও ভালো বা অনেক বেশি সুবিধে হয়। আমরা এই স্ক্রিন টাইম নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, আর সঙ্গে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বেশিরভাগ বাচ্চাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়, যার জন্য তাদের সেভাবে সঙ্গী তারা খুঁজে পায় না। তাই নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য অনেকটা সময় তারা টিভির সামনে কিংবা কম্পিউটারের সামনে তারা কাটায়, যার জন্য তাদের স্ক্রিন টাইমটা কিন্তু বেড়েই যাচ্ছে। তার মধ্যে আবার এখন মুঠোফোন, যেটা প্রায় সবার কাছেই রয়েছে, সব মিলিয়ে এই স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার মতো যে একটা সমস্যা সেটা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে যে আমরা স্ক্রিন টাইম নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে যে বাচ্চাদের যদি কয়েকটা হ্যাবিট আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু স্ক্রিন টাইমটাকে একটু কমিয়ে দেওয়াটা সম্ভব। যদি বাচ্চাদের এই যে বলছিলাম বিরতিতে যাবার আগে খাওয়ার সময় যে টিভি দেখার যে একটা অভ্যেস, সেটাকে যদি একটু পরিবর্তন করা যায়, কিংবা বাচ্চারা যখন কি করবে তারা বুঝতে পারছে না, তাদের পড়াশুনো হয়ে গিয়েছে, তাদের এই সময়টা একটা ফ্রি টাইম, সেই সময় তাদের টিভিটাকে খুলে দিয়ে কিছু একটা দেখো কিংবা কম্পিউটারটা খুলে দিয়ে তারা গেম খেলছে, এগুলো না করে যদি তখন বাচ্চাদের পাজল কিংবা কোনো একটা বোর্ড গেম এইরকম যদি কিছুর সাথে যদি তখন তাদের ব্যস্ত রাখা যায়, তাহলে কিন্তু তাদেরকে স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। এইরকম নানা রকমের কিছু অভ্যেস যদি একটু পরিবর্তন করা যায় বা লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু বাচ্চাদের স্ক্রিন টাইমটাকে কমানো সম্ভব হবে। আমরা স্ক্রিন টাইম নিয়ে আরও কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি স্ক্রিন টাইম নিয়ে। এই স্ক্রিন টাইম এখন আমাদের সকলেরই কিন্তু বেড়েই যাচ্ছে, ইচ্ছে অনিচ্ছে আমরা কিছুতেই এই স্ক্রিন টাইমটাকে কমাতে পারছি না। আর সেখান থেকেই তৈরি হচ্ছে নানা রকমের সমস্যা, যেটা শুধু আমাদের বড়দের নয়, বাচ্চাদের মধ্যেও কিন্তু নানা রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আর সেই জন্য সবাই আমরা এখন চেষ্টা করছি কিভাবে স্ক্রিন টাইমটাকে কমানো যায়। আমরা যদি আমাদের প্রতিদিনের আমাদের যে জীবনযাত্রা সেখানে যদি আমরা একটু পরিবর্তন আনতে পারি, আমরা যদি কয়েকটা অভ্যেস নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের স্ক্রিন টাইমটাকে কমাতে পারবো। আর আমরা এই যে স্ক্রিন টাইমটা বাড়ার জন্য নানা রকমের সমস্যা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি, সেটাকেও আমরা কমাতে পারবো। আর সেই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব, সেই আশা নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল, ঠিক এই একই সময় চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শ্যুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি। সি ইউ উইথ রেডিও বাংলা from 1st of July.
1: শুনছেন radio bangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: আত্মজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।
1: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ। 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে শীত ঘুম থ্রি বিএইচকে ফ্ল্যাট লাভ আজকাল হাম তুম রেসির আর একটা র্যাট একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

যে কোনো ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু এই প্রবাদ প্রবচনের জুড়ি নেই। সে পৃথিবীর যে কোনো ভাষাই সমৃদ্ধ হয়েছে এই প্রবাদ প্রবচনের জন্য। অবভিয়াসলি আমাদের বাংলা ভাষাও তার মধ্যে ব্যতিক্রম নয়। বাংলা ভাষাতেও অনেক দারুণ দারুণ প্রবাদ এবং প্রবচন আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রবাদ প্রবচন এরকমও আছে যেগুলো কিনা যথেষ্ট কনফিউজিং। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি কিছু কনফিউজিং প্রবাদ এবং প্রবচনের কথা। যেই সমস্ত প্রবাদ এবং প্রবচনের কথা শুনলেই মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা ঠিক কী হলো, তো এরকমই কিছু প্রবাদ এবং প্রবচনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো প্রথমেই যে প্রবাদটি আপনার জন্য ওয়েট করবে সেটি হলো আহ্লাদে আটখানা। এবং একে ঘিরে কিন্তু অনেক কনফিউশন আমার মনের মধ্যে দানা বেঁধে রয়েছে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে কনফিউজিং প্রবাদ এবং প্রবচন নিয়ে। তার মধ্যে একদম প্রথমেই আপনার জন্য যে কথাটা শেয়ার করলাম সেটি হলো আহ্লাদে আটখানা। এখানে আমার একটা ব্যাপার যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে আহ্লাদে আটখানা কি, মানে আটখানা কি সেটাই তো বলা হয়নি। আর তার থেকেও বড় প্রশ্ন, আটখানা কেন, সাতখানা কিংবা নয়খানা নয় কেন, এটা নিয়েও কিন্তু কোনো রকম উত্তর আমি আজ পর্যন্ত পাইনি, বুঝলেন। সেই জন্য এই প্রবাদটা আমার অত্যন্ত একটি কনফিউজিং প্রবাদ লাগে। এরকমই আরও অনেক প্রবাদ আছে, সেরকম আরও একটি প্রবাদের কথা আপনার জন্য শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কেলোটা ঠিক কে, আর সে কি কোনোদিন কোনো ভালো কাজ করেনি? মানে যাবতীয় উল্টোপাল্টা কাজই কি করে গেছে? সারা জীবন কি সে ছড়িয়েই গেছে? যে জন্য ছড়ালে লোকজন বলে ওঠেন যে কেলোর কীর্তি, কে জানে। সত্যি এরকম কনফিউজিং প্রবাদ খুব কম শুনেছি লাইফে, জানেন। তবে এরকম আরও অনেক কনফিউজিং প্রবাদ আছে। সেরকম আরও একটি কনফিউজিং প্রবাদের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com।
4: আপনি শুনছেন রেডিও।